আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার, 24শে ভাদ্র, 1948 শকাব্দ, 28শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 15ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 3 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ।

জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আমাদের বাড়ির নিম্নে গঙ্গা প্রবাহিত, বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময়ে কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাঁটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছাড়িয়া পড়িয়া কুলকুল গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত। যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত, তখন নদীর সে কুলকুল ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখনো মনে হইত এ যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না, তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভগীরথের গঙ্গানয়ন বৃত্তান্ত শুনি।

0: পথে উদয় হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শ্রান্ত মনে নদী তীরে বসিয়াছি তখনই সে চিরাভ্যস্ত কুলুকুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম মহাদেবের জটা হইতে। একবার এই নদী তীরে আমার এক প্রিয়জনের পার্থিব অবশেষে চিতানরে ভস্মীভূত হইতে দেখিলাম। আমার সে আজন্ম পরিচিত বাৎসল্যের বাস মন্দির সহসা শূন্যে পরিণত হইল। সেই স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোন অজ্ঞাত ও অজ্ঞেয় দেশে বহিয়া চলিয়া গেল। যে যায় সে তো আর ফেরে না, তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথা যায়? আমার প্রিয়জন আজ কোথায়? তখন নদীর কলধ্বনির মধ্যে শুনিতে পাইলাম মহাদেবের পদতলে। চতুর্দিক অন্ধকার হইয়া আসিয়াছিল, কুলুকুলু শব্দের মধ্যে শুনিতে পাইলাম আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যাই, দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি। জিজ্ঞাসা করিলাম কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল মহাদেবের জটা হইতে। একদিন আমি বলিলাম নদী আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য, পুরাতনের মধ্যে কেবল তুমি। বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়াছ, এক অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ? জানি না। আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। শুনিয়াছিলাম উত্তর পশ্চিমে যে তুষার মণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। আমি সেই শৃঙ্গ লক্ষ্য করিয়া বহু গ্রাম জনপদ ও বিজন অতিক্রম করিয়া চলিতে লাগিলাম। যাইতে যাইতে কুর্মাচল নামক পুরাণ প্রথিত দেশে উপস্থিত হইলাম। তথা হইতে সরজু নদীর উৎপত্তি স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহার পর পুনরায় বহুল গিরিবহন লঙ্ঘন পূর্বক উত্তরাভিমুখে অগ্রসর হইলাম।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন, আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, 8:00 এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গান রয়েছে 8:40, 9টায় দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আধুনিক গান, 1:40 দুটোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনবেন, 2:15 লোকগীতি, মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান বেলা 2:30, বিকেল 3টে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, এরপর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 রয়েছে কিষাণ বাণী, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:10 রয়েছে পড়াশোনা গীতবাহার, 8:30, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, রাত 9:15 গজল শুনবেন, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ 10:20। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। প্রথমে সংবাদ শিরোনাম, আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা এক্সপ্রেস। রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে মুখ্যমন্ত্রী। পূজোর পাশাপাশি কর্মও করতে হবে সাংসদ বিপ্লব। রাজস্থানের পুরো ভোটে 36 বছরের দখল হারালো বিজেপি। আজমেরে কিংমেকারের নির্দলেরা। ১৬ জন বরিষ্ঠ শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা, 31 কৃতী শিক্ষার্থীকে পুরস্কার করে উৎসাহ প্রদান।

এবারে ত্রিপুরা ভবিষ্যৎ। মুখে শ্রেণী সংগ্রাম, পকেটে পুঁজিপতির বিজ্ঞাপন। প্রধানমন্ত্রীর জন্মদিন 17 থেকে মাসব্যাপী সেবা সংকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

12 লক্ষ টাকা আত্মসাৎ জিনিয়াস বিজেপি নেত্রীর। নাবালক পড়ুয়াকে মারধরের অভিযোগে মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে। কাশফুলের গন্ধে নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা।

প্রিয়রঞ্জন দত্ত, স্মরণাঞ্জলি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আধুনিক ত্রিতল ভবনে উদ্বোধন হয় তৈকুর্ম হোলি ক্রস স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের। শিক্ষাগুরু সম্মানে কল্যাণ পুরিয়ান সামাজিক সংস্থার অনন্য উদ্যোগ। দিল্লিতে অনূর্ধ্ব ১৭ SM কাপ ফুটবল উদ্বোধনী দিনে আজ ত্রিপুরা প্রতিপক্ষ মহারাষ্ট্র। উদয়পুরের বাধা অনায়াসে টপকে রাজ্যে মহিলা ক্রিকেটার ফাইনাল দল। বিক্রমের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিডের পথে ব্লাড মাউথ। মোহনপুর মহকুমায় সেরা ব্যারিমুরা স্কুল। পূর্বোত্তরে ব্যাডমিন্টনে ত্রিপুরা দল। ছত্তিশগড়ে জুনিয়র ফুটবলে আজ ত্রিপুরার সামনে উত্তরাখণ্ড। প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বেত দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ

কৈলা শহরের বড়খলা মাদ্রাসায়। শিক্ষক নিয়োগের দাবিতে তুলাশিখর চেবড়ি সড়ক অবরোধ করা হয়। রক্তদানের মাধ্যমে একটা মমতাবোধ ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে মুখ্যমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চুরি, উধাও সিলিন্ডার, ইনভার্টার, সোলার তার। আজকের ফরিয়াদ, জনসেবা হি প্রভু সেবা, মোদের 25 বছর পূর্তিতে এক মাসব্যাপী কর্মযজ্ঞ মুখ্যমন্ত্রী।

স্বভাব সুলভ কটাক্ষে বিজেপি মাথাকে বিঁধলেন সুদীপ। ব্ল্যাকমেল ও 12 লক্ষ প্রতারণা, নৈতিক অধঃপতনের দায়ে বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী। সভাপতির সম্মান রক্ষায় 12 নেতাকে ভোটের দায়িত্ব। বাস্তব পরিস্থিতিতে হাড় ঘাট জল প্রকল্প শুধুমাত্র কথার কথা। শিক্ষকের দাবিতে পথ অবরোধ, আশ্বাস পেয়ে পরে প্রত্যাহার। পূর্ব ওয়ার্ড অফিসে নাগরিক পরিষেবার বিকেন্দ্রীকরণের পুর নিগমের অগ্রাধিকার। 34 নম্বর ওয়ার্ডে অফিসের ভূমিপূজার মেয়র। সমতলের পর এবার পাহাড়েও নিগো রাজত্ব, মাথার রাশ এখন মাফিয়াদের হাতে। কাঠগড়ায় জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠরা।

সংবাদ শিরোনাম শুনলেন এবারে, আবহাওয়ার বিজ্ঞপ্তি। কৈলাসহর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 25 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 95% এবং বিকেল 5:30 60%। ঘন্টায় 4 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 8 মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার 1 বা 2টি স্থানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামী 16 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস সাধারণত পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 60% হতে পারে। উত্তর ত্রিপুরা ধলাই এবং ঊনকোটি জেলায় 1-2টি স্থানে 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বৃষ্টি।

হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া জেলাগুলির এক দুই জায়গায় স্থানে বজ্রপাত ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় এক বা দুটি স্থানে বজ্রপাত ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলায় এক বা দুটি স্থানে বজ্রপাত সহ ঝড়ো হওয়ার প্রবণতা রয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলায় দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের করে হয়ে গেলে গাছ ও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবজির জমিতে ভালো নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, কিন্তু দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ায় প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে যে সমস্ত জমিতে কিছু সময়ের জন্য জল জমা হয়ে গিয়েছিল, সেই সব জমির চারা থেকে পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ জলবদ্ধ পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব সম্ভাবনা বেড়ে যায়। মাটির উপর স্তরটি শুকুতে শুরু করলে গাছের গোড়ায় কাছে তামা ভিত্তিক ছত্রাকনাশক বা সিস্টেমেটিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সুস্থ ফসল সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মক পচে যাওয়া চারা গাছগুলি অবিলম্বে উপড়ে ফেলতে হবে। সবজির লতানো ডাল যাতে মাটি স্পর্শ না করে সেজন্য বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়ে সেগুলি উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখতে হবে। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়ার আগামী দুই দিন থেকেও কোথাও দুই তিন থেকে কোথাও কোথাও কিছু প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে। তবে যেখানে সম্ভব সেখানে ধান কেটে গুদামজাত করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈরি করতে হবে। অনেক জমিতে ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। শশার জমিতে মাছের আক্রমণের সম্ভাবনা রয়েছে। জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটিতে পড়ার আগে গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, তবে ঘরে তৈরি বিষ টোপ ফাঁদও ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা রয়েছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, জল নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে এবং আগাছাযুক্ত গাছগুলিকে তুলে ফেলতে হবে। আগাছামুক্ত রাখা এবং এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আসা মাত্রই তা তুলে ফেলে পরিষ্কার করতে হবে। রোগ জীবাণু বহনকারী পোকা মাকড় দমনের জন্য বিশেষ উপায় হিসেবে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া এই রোগের প্রাদুর্ভাব অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময় বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে গবাদি পশু টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি ও কৃষি পরামর্শ শুনলেন। সুপ্রভাত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

ভক্তিমূলক গান শুনলেন, শিল্পী ছিলেন অনুরাধা পাড়োয়াল। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের এক ইস্ট নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এই গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক অথবা সিস্টেম প্রোভাইডার ইউপিআই বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। সংসদে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কর সংক্রান্ত সংশোধনী আইন পাশ হওয়ার পর ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছিল, তার প্রেক্ষিতেই অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত এই ব্যাখ্যা দেওয়া হল। মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে রূপে ডেবিট কার্ড এবং 2000 টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে ইলেকট্রনিক মোড অব পেমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ, গত মাসে সরকার জানায় ইউপিআই এর মাধ্যমে কোনো লেনদেনের ক্ষেত্রে উপভোক্তাদের ওপর কোনো চার্জ ধার্য করা হবে না। এমনকি একজন আরেকজনকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে ভবিষ্যতে ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR এ কিছু কিছু ক্ষেত্রে লেনদেনের চার্জ ধার্য করা হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও হার হবে অনেকটাই কম। এদিকে RBI এক নির্দেশিকায় বলেছে, 1000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহে চিহ্নিত হয়, তবে ব্যাংকগুলি পুরো অ্যাকাউন্ট বন্ধ না করে শুধুমাত্র বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। গ্রাহকের ঘোষিত প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা আকস্মিক কোনো লেনদেন কিংবা পরিচিত সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত লেনদেন শনাক্ত করার জন্য ব্যাংকগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে বলেও রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায় জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের এক ইস্ট নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে

0: গুরু হইতে পারেন।
1: This 19th JCM therefore offers us a very valuable opportunity to review the implementation of the commitments which have been made and to translate the political momentum at the highest level into concrete tangible outcomes for our people. Vietnam for us is a key partner in India's Act-East policy, in our vision Mahasagar, in our outlook of the Indo-Pacific. Vietnam is equally an important partner in the framework of our comprehensive strategic partnership with the ASEAN.
0: ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগেই জানানো হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এক বিশ্লেষকও ভারতের অনুষ্ঠিত 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে সফলভাবে অভিহিত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শিরোনামে উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ও ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। এই উৎসব উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত 5টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় 15-29 বছরের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবে। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক। তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রাম জেঠমালানি স্মারক বক্তৃতায় ভাষণ দিচ্ছিলেন।
2: The mechanism which Supreme Court and the High Courts have developed is one of the robust and very timely also. Given a choice, a judicial officer, when passes an interlocutory order or if he adjourns a case, at every stage he will invite a complaint. I will leave it to public domain and it's a very seriously debatable issue that should those complaints on a platform, on a website, you need to have an internal very strong mechanism which must complete objectivity, dispassionate approach and in a very responsible manner must deal with it.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দলের এই জয় মিথ্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রমাণ। মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। চতুর্দশ জেপিএসসি প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোডে

টাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি শিবাঙ্গাং কোচিং নামে ওই সেন্টার চালানোর সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়াল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে এবং কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মতামত জানানো না হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সেদেশের জরুরি পরিকাঠামো লক্ষ্য করে চালানো আক্রমণ প্রতিহত করার বিষয়ে রাশিয়ার প্রতিশ্রুতি আদায় করতে সহযোগী দেশগুলি সমর্থ হলে ইউক্রেনও হামলা স্থগিত রাখতে প্রস্তুত। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে রাজ্য সরকার। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে 17ই অক্টোবর পর্যন্ত। সচিবালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, এবারের কর্মসূচির মূল ভাবনা সেবা সংকল্প অভিযান, যান সেবা হি প্রভু সেবা। প্রধানমন্ত্রীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবার স্মরণ করা হবে এই আয়োজনে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে জনধন যোজনা, পিএম গতিশক্তি, উজ্জ্বলা যোজনা, অপারেশন সিন্দুর এবং 370 ধারা বিলোপের মতো উদ্যোগের কথা তুলে ধরেন। রাজ্যজুড়ে অঙ্গন মিলন সেবা, সেবা কি কাহানি, কলেজ যাত্রা সার্ভিস মাই কন্ট্রিবিউশন, সেবা কে রং রাষ্ট্র কে সং, সুশাসন সংবাদ এবং নমসেবা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে নিরাপত্তা দিতে 74 কোম্পানি আধা সামরিক বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। তারা পুলিশ ও টিএসকে সঙ্গে নিয়ে এডিসির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক, 8 জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এডিসির বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। আজ এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে পূর্ত দপ্তরের উদ্যোগে সকালে আগরতলায় পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার সূচনা করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের দিল্লি বৈঠককে ফলপ্রসূ করে তোলার জন্য সমস্ত সদস্য দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুদিনব্যাপী সম্মেলনের প্রধান মুহূর্তগুলি তুলে ধরে প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমের পেজগুলিতে ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেন যে ব্রিক্সের মাধ্যমে ভারত বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং সহযোগিতাকে সর্বত্র এগিয়ে নিয়ে গেছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু গতকাল উদয়পুরের মাতাবাড়িতে সিদ্ধিবিনায়ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত গণেশ পূজায় অংশ নেন। তিনি বলেন, উৎসব মানুষকে দলগতভাবে কাজ করতে উৎসাহিত করে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বদানের গুণাবলীর বিকাশে সহায়তা করে। রাজ্যপাল মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার জন্য যুব সম্প্রদায় এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। কৈলাসহরের পানিচৌকি বাজারে গতকাল সপ্তাহব্যাপী গণেশ পূজার মণ্ডপের উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়। তিনি ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতির চেতনাকে লালন করে নবপ্রজন্মের কাছে তা তুলে ধরার আহ্বান জানান। ভারতে পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতি আগস্টে বেড়ে 9.92% হয়েছে। জুলাইয়ে এই হার ছিল 9.78%। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী খনিজ তেল, খাদ্যপণ্য, ধাতু ও রাসায়নিক সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং টানা চতুর্থ মাসে তা 9% উপরে রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি জুলাইয়ের 20% থেকে বেড়ে আগস্টে 22.9% হয়েছে। উৎপাদিত পণ্যে তা সামান্য বেড়ে 8.4% পৌঁছেছে। অন্যদিকে প্রাথমিক পণ্যের মুদ্রাস্ফীতি 8.5% থেকে কমে 7.8% হয়েছে। খাদ্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতিও জুলাইয়ের 6.65% থেকে বেড়ে আগস্টে 7.05% হয়েছে। রাজ্যে জাতীয় লোক আদালতে 18,933 মামলার নিষ্পত্তি হয়েছে। গত শনিবার ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত

প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেব বর্মা গতকাল এ খবর জানিয়েছেন। জাতীয় মাসিক স্বাস্থ্য কার্যক্রমের অঙ্গ হিসেবে গতকাল বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। মহকুমা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে কিশোর কিশোরী ও যুব সমাজ কীভাবে মানসিক চাপ, অবসাদ ও হতাশা থেকে দূরে থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে বিষয়ে আলোচনা করেন মহাবিদ্যালয়ের মেন্টাল হেলথ কমিটির নোডাল অফিসার লিপিকা দেব বর্মা। আবহাওয়া। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

0: teni beba khan khortai bkhak ste dorba nogo bskango bosongni luko dorba songchajak mane haste kerongni sebrnai tang songni adong tangkra vp devborma miya okoktomar kha nobartibarni koktoma nobartibarni sukangbaria kokmungo sajak kha তিনি নখা সুমুই টঙ্গান হাস্তেনি বেবা খাঙ্কর আমসায় ফেরাং কগৈ কিহসা গুয়াতি ফাইমানো তিনি টংমারি টঙ্গান সাকো থামচি বা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুক খামানি টংমারি টংখা নৈচি স্নি দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমুং টাবুক জলাতেই অরণ পাইখা উলনি কক বরক বাই ককতমা আওয়াই অঙ্গান তিনি হরনি দাম চিন্তাময় সতী ব্রিজি বাও
1: একশো তিন দশমিক দুই মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্ঘ্য সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অর্ঘ্য সেন। আকাশবাণী কৈলাসহর, কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। স্বাগত জানাচ্ছি বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলায়। ফোন করুন আমাদের আসরে আর শুনুন আপনার পছন্দের গান। দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: সুরের ভেলা, বাহ, খুব ভালো লাগলো আশুতোষ ভাই। আচ্ছা, আমাদের আসরের প্রথম ফোন, প্রথম শ্রোতা।

0: আপনার পছন্দের গান? দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: সুরের ভেলা, বাহ, খুব ভালো লাগলো আশুতোষ ভাই, আজ আমাদের আসরের প্রথম ফোন, প্রথম শ্রোতা। প্রোগ্রাম যাচ্ছে বিবিধ ভারতী, যাচ্ছে 11টার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় ফোনটা রিসিভ করা কিন্তু সম্ভব হয় না, কারণ আমাদের কানেকশনটাই দেয়া থাকে না, তো হ্যাঁ বাধ্য হয়ে ফোন কলটা কেটে দিতে হয় আর কি।
1: না আপনাদেরও তো কিছু এখানে টেকনিক্যালি কিছু সিস্টেম
0: আছে, আর রুলস রয়েছে আমাদের,
1: যে চেয়ারে বসবেন আর ফোন রিসিভ করেই গান শুনিয়ে দেবেন
0: সেটা তো
1: হতেই পার না,
0: হয় না।
1: হ্যাঁ সিস্টেম রয়েছে,
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: তো দিদি আজকে
0: বলো
1: আমাকে আশাজির বিখ্যাত একখানা গান শুনিয়ে দিন। রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা অ্যালবাম, অ্যালবামের নাম হচ্ছে বউ কথা কও।
0: বউ কথা কও,
1: এই অ্যালবামের মধ্যে যারা যারা ছিলেন, যেসব নক্ষত্ররা ছিলেন, ওনারা কিন্তু আমাদের মধ্যে নেই। আর গানটা হচ্ছে না ডেকো না ডেকো না গো মোরে, মহান শিল্পী আশাজি গেয়েছেন গানটি, আর গানটির রূপ দিয়েছেন স্বপন চক্রবর্তী, আর গানটি অলংকার দিয়ে সাজিয়েছেন রাহুল দেববর্মণ।
0: ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়ই আছে আছে আমাদের সংগ্রহে রয়েছে।
1: আর কালকের একটা কথা বলতে একদম ভুলে গেছি,
0: বলুন বলুন।
1: তো আপনি জগদ্ধাত্রী পূজোর কথা বলছিলেন।
0: হ্যাঁ হ্যাঁ
1: দিদি, কখনো সুযোগ হয়েছিল জগদ্ধাত্রী পূজো দেখার চন্দননগরে?
0: না না
1: হয়নি।
0: না
1: তো এত ভিড় হয় দিদি, সেটা কালী পূজোর পরে হয়তো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এত ভিড় হয় হাওড়ার থেকে ধরুন মোটামুটি 40 মিনিট হাওড়ার থেকে চন্দননগরে।
0: আচ্ছা আচ্ছা।
1: আর আমার মাসির বাড়ি হচ্ছে হাওড়ার থেকে বেরোতে 17 কিলোমিটার যেতে হয়, ব্যান্ডেল হাওড়ার মাঝামাঝি আর কি। তো এত ভিড়, ভিড়ের মধ্যে কিন্তু আপনি তাড়াতাড়ি ঠাকুর দর্শন করতে পারবেন, একটা সিস্টেম রয়েছে।
0: কিভাবে?
1: একটা স্পেশাল গেট রয়েছে।
0: আচ্ছা।
1: আর একটা সাধারণ গেট, আপনি স্পেশাল গেট দিয়ে যদি প্রবেশ করতে চান 10 টাকা টিকিট কাটতে হবে আপনার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: ত্রিপুরায়
0: হলে তো সেই স্পেশাল গেটে ভিড়টা ছিল, মানে হয়তো বেশি।
1: একদম একদম, এত ভিড় হয়, প্রত্যেকটা প্যান্ডেলই দেখেছি সেই সিস্টেম রয়েছে, মানে মাইকে বলছে যে আপনারা অযথা আমি কিন্তু দিদি 10 টাকা টিকিট কেটে স্পেশাল গেট দিয়ে ঠাকুরকে দর্শন করলাম, কারণ অনেক প্যান্ডেলে যেতে হবে সেই জন্য।
0: বললাম তো ত্রিপুরার যে কোনো মানুষই যাক না কেন সেখানে, মানে 10 টাকা কেন, 50 টাকাও যদি হয় তাও বাবা ভিড়ভাড় থেকে স্পেশাল গেট দিয়ে দেখে আসলে ভালো বলে সেদিকেই চলে যাবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
1: আর এই যে আপনার এই লাইটিং যেটা, এটা তো যারা কখনো যায়নি দেখেনি এমনিতে বোঝানো যাবে না চন্দননগরের লাইটিংটা। আমাদের এখানে আসে তো সেটা অনেক পুরনো হয়ে যায় যে লাইটিং গুলো আসে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসে ঠিকই,
1: আর সেখানে তো বলে তো আপ টু ডেট নতুন যে।
0: ঠিক আছে,
1: দেখবেন দিদি একবার যদি দর্শন করা
0: যায়। নিশ্চয়ই, মনে মনে থাকবে
1: আমার ভাগ্যে ছিল আর এর জন্য দর্শন করতে পেরেছি।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর এই গানটা দিদি আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, শ্রোতাদের নাম বলে আর সময় নষ্ট করছি না, নাম বলি, নাম যে আমি বলিনি এমন নয়, মাঝে মাঝে বলি,
0: রোজ বলতে হয় না, মাঝে মধ্যে বললেই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
1: নমস্কার দিদি, ভালো থাকুন।
0: নমস্কার।

0: हेलो मैडम।
1: নমস্কার পিন্টু ভাই,
0: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
1: তুমি আজকেও পেয়ে গেলে লাইনটা?
0: আচ্ছা ম্যাডাম,
1: আচ্ছা না বলছি,
0: বললাম ম্যাডাম।
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি, তুমি ভালো?
0: হ্যাঁ বললো আর মোটামুটি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজোর জামা কাপড় কেনা হয়েছে?
0: না ম্যাডাম, কোনো কেনা হয়েছে না।
1: আচ্ছা আচ্ছা, বাকি আছে তো পুজো এখনো?
0: বাজে আছে সব কিছু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো বলো কি শোনাবো তোমাকে আজ।
0: আজকে হালকা হালকা দেখ এই গানটা শুনবো ম্যাডাম।
1: বাবারে,
0: হবে তো ম্যাডাম?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে।
0: আমার সঙ্গে আছে টুনু মামা চিনা, আর সঙ্গে যাবো জি, আর সন্ধ্যাবো চিনা, আর শ্যামলি চিনা, আর আচুর্যের নাথ বলছি দাস।
1: হুম হুম হুম, ঠিক আছে,
0: সবাই মিলে গান শুনবো, আপনিও শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি তোমার পছন্দের গান।
0: আচ্ছা ম্যাডাম রাখি।
1: ভালো থাকবে।
0: হ্যাঁ ধন্যবাদ।
1: হুম হুম।

0: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। হ্যালো,
0: হ্যালো, নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার বুলটি দি।
0: হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন
1: হ্যাঁ গো, ভালো আছি।
0: তো? দিদি ভাই, আমি একটি গান শুনবো, গুনগুনবো মোর আশাদের কণ্ঠে। সব
1: আচ্ছা
0: বাইরে নিয়ে আসুন দিদি ভাই, আপনিও শুনবেন।
1: আচ্ছা, বাড়ির রান্না বান্না শেষ সব?
0: শেষ শেষ শেষ দিদি ভাই, সব শেষ।
1: গুনগুন
0: এখন
1: কি?
0: গান শুনছি বসে বসে। নমস্কার দিদি ভাই।
1: আচ্ছা আচ্ছা, কি গানের লাইনটা আবার বলুন।
0: গুনগুন বোমরা সব শেষ করিয়া সুরের বেলা শুনছি।
1: আচ্ছা,
0: ভীষণ গরম তো।
1: প্রচন্ড গরম, প্রচন্ড রৌদ্র বাইরে, বাপরে বাপ,
0: হ্যাঁ
1: সহ্য করা যায় না একদম। ভাদ্র মাসের রৌদ্র বলে কথা।
0: হ্যাঁ হো, তাহলে কাছে দিদি ভাই
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, ঠিক আছে বুলটি দি,
0: নমস্কার। হ্যাঁ
1: নমস্কার,
0: ভালো
1: ভালো
0: থাকবেন।
1: থাকবে।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো, নমস্কার।
0: শরীর ভালো?
1: আমি রাবেন্দ্র চাকমাতি বলছি।
0: বলুন
1: একটা গান
0: রাজেন্দ্র।
1: শুনে দেবে?
0: হ্যাঁ,
1: গানের লাইন হচ্ছে, কোথায় খুশি সেই সীমা মাফিক। এটা গান শুনে দেবে,
0: কোন গানটা কোন গানটা?
1: কোথায় খুশি সেই সীমা মাফিক।
0: কোথায় খুশি,
1: কাপুর গোস্বামীরা করতে শুনে দিলেন।
0: আবার বলুন লাইনটা
1: হ্যাঁ,
0: কি যেন?
1: কোথায় খুশি সেই সীমা মাফিক।
0: কোথায় খুশি চেয়েছিলাম,
1: হ্যাঁ, আবুস গোস্বামীরা গন্ধে ফেলে দিলেন।
0: তাপস বসুনিয়ার কণ্ঠে। আচ্ছা, আমি দেখছি গানটা আছে।
1: হ্যালো,
0: হুম হুম হুম
1: প্রথম তো জি, তুমি চলবার আমার পানি করলে ওরা শুনছে, সবাই নিয়ে চলবো আর কি।
0: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে রাজেন্দ্র ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার
1: দাবি,
0: পছন্দ। হুম হুম হুম
1: নমস্কার।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার লালন ভাই।
1: হ্যাঁ, ধন্যবাদ দিদি ভাই, আর নামটা আমি বলছি না।
0: বলুন।
1: দিদি ভাই কেমন আছেন বলুন।
0: ভালো আছি, ভালো আছি। কেমন হলো গণেশ পুজো?
1: হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সব
0: চলছে?
1: ভালো হয়েছে, খুব অনুষ্ঠান
0: আচ্ছা,
1: আমাদের এখানে।
0: চলছে তো নিশ্চয়ই আজও।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজও চলছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো বলুন।
1: আর দিদি ভাই, সামনেই তো আমাদের বাঙালির রান্না পুজো চলে এলো বৃহস্পতিবার। সেই মানে আমাদের একটু আজকে কাজ বন্ধ রয়েছে বাড়িতে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ঘর দর সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে।
0: হ্যাঁ, মানে ওই ভাদ্র সংক্রান্তিতে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, ভাদ্র মাসের শেষে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মানে বৃহস্পতিবার মানে রান্না হয়, আর বিশ্বকর্মা পূজার দিনকে ওই
0: আচ্ছা
1: শেষ হয়ে যায়।
0: আচ্ছা, মানে
1: আর
0: আরও একটা পর্ব রয়েছে, যেটা হলো আশ্বিনে, মানে আশ্বিনে রান্না করে, কার্তিকে খায়, একটা আছে না?
1: হ্যাঁ, এটা এবছরে এটা আমাদের ভাদ্র মাসে হয় রান্নাটা, এই জন্য
0: আচ্ছা
1: এবছরে কিন্তু কার্তিক মাসে চলে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো কি হবে,
1: আর
0: মানে নিরামিষ রান্না করা হবে?
1: হ্যাঁ, সবই নিরামিষ, না মাছটা সবই হবে,
0: আচ্ছা,
1: আর মানে সব রকম ভাজা আছে,
0: হ্যাঁ
1: ফলমূল যেন আছে, শসা আছে, কলা আছে, এগুলো সব ভাজাভুজি হয়, পাঁচ রকম ভাজাভুজি হয়।
0: আচ্ছা আচ্ছা, মানে ওই দিনই খাওয়া হয় নাকি পরের দিন?
1: না, রাত্রে গরম খাওয়া হয় এবং তারপরের দিনকেও আবার পান্তা যেটা হয়
0: হ্যাঁ
1: সেইটাও
0: হ্যাঁ
1: খাওয়া
0: হ্যাঁ
1: হয়।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো শুনে। বলুন কি
1: আর
0: শোনাবো আজ?
1: আর যদি আমাকে গান শোনাবেন কুমার শানুর কণ্ঠে,
0: হুম,
1: মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই কেউ আর, এই গানটা দিলেই হবে।
0: দেখছি। মনে করো পৃথিবীতে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে,
1: এই গানটা হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আর এই গানটা সমস্ত বন্ধুদেরকে নিয়ে শুনবো, এবং রাজস্থান থেকে আমাকে বন্ধু ফোন করেছিলেন যে ওনার যেন নামটা একটু বলি,
0: হুম, বলুন বলুন।
1: আনন্দধারা শুনছেন এই মুহূর্তে।
0: আচ্ছা, কি নাম? আনন্দধারা।
1: হ্যাঁ, আনন্দধারা, উনি রাজস্থান থেকে শোনেন কিন্তু
0: আচ্ছা
1: ফোনের চেষ্টা করেন কিন্তু পান না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: হ্যাঁ,
0: ওনাকে
1: নমস্কার ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, ওনাকে আমার নমস্কার জানাবেন।
1: অনুষ্ঠান শুনছেন আপনি, এবার অনুষ্ঠানের মাধ্যমে উনি জেনে গেলেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: নমস্কার
0: খুব
1: দিদি, ভালো
0: ভালো
1: থাকবেন।
0: লাগলো, নমস্কার। আপনি শুনুন পছন্দের গান।

0: নমস্কার, সুরের ভেলা।
1: ম্যাডাম নমস্কার, শুনতে পাচ্ছেন?
0: একদম পরিষ্কার শুনতে পাচ্ছি।
1: আমি সুমন মহরি বলছি, আগরতলা থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আজ প্রথম ফোন করলেন?
1: হ্যাঁ, বলতে পারছি না, বলুন।
0: বলছি আপনি আজ প্রথম ফোন করলেন।
1: না না না, আমি ফোন করি আপনাদের নিয়মিত শ্রোতা,
0: আচ্ছা আচ্ছা
1: লাইন পাই না, তো তো আজকে পেয়ে গেলাম।
0: আচ্ছা, আমার সঙ্গে প্রথম কথা মনে হয় আজকে।
1: হতে পারে, আমার ঠিক মনে
0: স্বাগত
1: নেই।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আচ্ছা
1: আজকে একটু
0: সুমন
1: গান
0: ভাই,
1: শুনবে?
0: হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি করেন?
1: আনন্দে আমি ম্যাডাম রাবারের কাজ করি আর কি, রাবারের ব্যবসা করি
0: আচ্ছা, আগরতলা কোন জায়গায় বাড়ি?
1: আগরতলা সিদ্ধি আশ্রম।

0: সিদ্ধি আশ্র।
1: হুম,
0: আচ্ছা
1: একদম।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন কি শোনাবো। আচ্ছা
1: আজকে একটি গান শুনবো, গানটা হলো আনন্দ আশ্রম ছবি থেকে।
0: হুম,
1: আর গানের লাইনটা হলো, আশাও ছিল ভালোবাসা ছিল, এরকম গানটা।
0: আচ্ছা,
1: কিশোর কুমারের কণ্ঠে।
0: নিশ্চয় নিশ্চয়, বিখ্যাত গান,
1: হুম,
0: আপনি শোনেন আমাদের আকাশবাণী কৈলাস শহর নিয়মিত?
1: হ্যাঁ একদম ম্যাডাম, আমি ফোনের অনুষ্ঠানগুলি শুনি আর কি,
0: আচ্ছা
1: আর এমনিতে তো সময় পায় না, ব্যস্ত থাকতে হয়,
0: আচ্ছা,
1: যতটা সম্ভব হয় ততটা শোনার চেষ্টা করি।
0: বাহ, খুব ভালো লাগলো শুনে।
1: গানটা পেয়েছেন ম্যাডাম?
0: নিশ্চয় নিশ্চয় থাকবে, এটা কিশোর কুমারের বিখ্যাত একটা গান,
1: আর আমার সাথে এই মুহূর্তে যারা শুনছেন তাদের নাম বলতে পারি?
0: বলুন।
1: আমার সাথে শুনছেন প্রেমজিৎ চক্রবর্তী, শুনছেন অনুপ কুমার ভট্টাচার্য, শুনছেন বিশ্বজিৎ পাল, শুনছেন বুল্টি দাস, শুনছেন কুমারঘাট থেকে। আর এই মুহূর্তে যারা সুরের বেলা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো, আর সাথে আপনিও আছেন।
0: নিশ্চয়ই, তো সবার জন্য পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান, ভালো
1: ধন্যবাদ।
0: ভালো থাকবে।

0: নমস্কার
1: নমস্কার
0: সুরের
1: দিদি
0: ঘরে।
1: ভাই,
0: বাহ, সঙ্গীতা দি,
1: আমি
0: হ্যালো।
1: সঙ্গীতা দেবনাথ, চণ্ডীপুর থেকে
0: হ্যাঁ,
1: বলছি।
0: আমি মনে মনে ভাবছিলাম, অনেকদিন সঙ্গীতা দির সঙ্গে কথা হয় না,
1: দিদির আওয়াজটা একদম আসছে না।
0: তাই আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার কথা।
1: তো দিদি ভাই, আজকে আমাকে গান শুনিয়ে দিন।
0: হুম,
1: ময়না বল কেন কৃষ্ণ রাধে, আশা দিন কোনটি?
0: কোন গানটা?
1: ময়না বল কেন কৃষ্ণ রাধে, আর
0: ময়না
1: গানখানি সবাইকে
0: ময়না
1: নিয়ে শুনব।
0: বলো
1: আর
0: তুমি।
1: কলকাতা থেকে লালন ভাই, বাদল ভাই আর আনন্দ ভাই শুনবেন।
0: হুম, আনন্দ ভাইয়ের নামটা আজ আমি প্রথম শুনলাম।
1: দিদির কথা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, হয়তো আমার মোবাইলটা ডিস্টার্ব হবে।
0: ঠিক আছে ঠিক আছে, আপনি রেডিওতে শুনে নিন, আমি পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান সবার জন্য। নমস্কার।

0: নমস্কার, সুরির ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি, অসিত হায়াত বলছি, দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালা থেকে। ভালো আছে?
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। অনেকদিন পর কথা হচ্ছে অসিত ভাই।
1: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো বৃষ্টি আজ থেকে থেমে আর পরিষ্কার ওয়েদার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি
1: আমি
0: ভালো
1: শুনতে
0: আছি।
1: চাই,
0: হ্যাঁ বলুন,
1: তিন মুক্তি ছবি জানো যদি এমন কে যায়?
0: কোন ছবি?
1: তিন মুক্তি,
0: তিন মূর্তি?
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে। জানো যদি মন এমন কি চায়,
1: জানো যদি এমন কে চায়।

0: আর বলুন, কেমন কাটছে দিন?
1: খুব ভালো কাটছে, সামনে পুজো এসেছে, আপনারা এখানে আসুন, ভালো লাগবে। স্পেশালি এই
0: ধন্যবাদ।
1: গানটা লালন ভরমি ও আপনারা সবাইকে শোনাতে চাই।
0: ঠিক আছে, ঠিক আছে অসিত
1: ভালো
0: ভাই।
1: থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। পাঠিয়ে দিচ্ছি সবার জন্য পছন্দের গান।
1: ওকে।
0: নমস্কার।

0: নমস্কার, সুরির ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার জহরদা। আমি মনে মনে
1: হ্যাঁ,
0: ভাবছিলাম আজ,
1: আপনাকে

0: নমস্কার সুরির ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার জহরদা। আমি মনে মনে
1: হ্যাঁ,
0: ভাবছিলাম আজ
1: আপনাকে ধন্যবাদ ম্যাডাম।
0: আপনার কথা মনে
1: ভালো
0: পড়ছিল।
1: আছেন তো আপনি?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি।
1: হ্যাঁ, গতদিন আপনি এসেছিলেন কিন্তু আমি আর শেয়ার করতে পারলাম না সুরের ভেলাতে, কারণ গতদিন খুবই ব্যস্ত ছিলাম বাড়িতে। আজ মা মনসার পুজো চলছে, তাই গতদিন
0: আচ্ছা
1: বাজার
0: আচ্ছা
1: হাটে
0: আচ্ছা,
1: অনেক
0: হ্যাঁ
1: ব্যস্ত
0: হ্যাঁ
1: ছিলাম,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আর আজকে পুজো চলছে অবশ্য, তো আপনার সাথে একটু কথা বলার লুবি, ফোনটা না করে থাকতে পারলাম না। আর
0: অসংখ্য ধন্যবাদ
1: যাও
0: দাদা।
1: পেয়ে গেলাম
0: হ্যাঁ হ্যাঁ,
1: মায়ের
0: এবং
1: আশীর্বাদে, বেশ ভালোই লাগলো।
0: এবং শেষ শ্রোতা আপনি আজকে আমাদের অনুষ্ঠানের। অনুষ্ঠানের
1: তো
0: সময় প্রায় শেষ।
1: প্রায় তো অনুষ্ঠানের শেষে দিয়ে চলে এসেছি,
0: হুম হুম হুম
1: তো আমাকে গান আজকে শুনিয়ে দিবেন।
0: বলুন।
1: আক্রোশ ছায়াছবি থেকে
0: হুম
1: আশাজির কণ্ঠে একটি গান শুনিয়ে দিন,
0: হুম
1: চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। মানবজ্যোতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গানটি, সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই আদরের মহান সুরকার রাহুল দেববর্মণ। আর আপনাদের অনুষ্ঠান শুনছি, বেশ ভালোই থাকতে পারছি অনুষ্ঠান শুনে,
0: আজকে
1: শ্রোতারা অংশগ্রহণ করছেন, আপনাদের মনের কথা আমরা শুনতে পারছি বা আমাদের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি,
0: হুম হুম হুম
1: সেটা আমাদের বড় প্রাপ্তি। কারণ এই অনুষ্ঠান শুনে মনটা বেশ ভালো হয়ে থাকে সারাটা দিন।
0: ঠিক ঠিক, আমাদেরও আমাদেরও শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বললে
1: হ্যাঁ
0: মানে দিনটাই খুব ভালো কেটে যায়। আর আজকে আপনি যে গানটা পছন্দ করেছেন আজকের দিনের জন্য একদম পারফেক্ট, চরণ
1: তো
0: ধুলি ছাড়া।
1: পুজোতে আসবেন, আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি।
0: নিমন্ত্রণ গ্রহণ করলাম। আচ্ছা, আপনার কাছাড় জেলা কোন জায়গায় যেন বাড়িটা?
1: শিলচরে,
0: শিলচরে। শিলচরে কোন মানে অনেক তো গ্রাম।
1: শিলচরের একটু নিকটে, সন্নিকটে, শিলচর থেকে ধরে নিন প্রায় 6-7 কিলোমিটার অদূরে রয়েছে,
0: কি নাম জায়গাটা?
1: সেটা আমাদের লোকেশনটা হচ্ছে বরকলা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিলচরে তো।
1: বরকলা এখানে আমাদের, হ্যাঁ আমাদের এখানে বটলিং প্ল্যান্ট রয়েছে এলপিজি গ্যাসের,
0: হুম
1: তো
0: হুম
1: এখান
0: হুম
1: থেকে আগে আপনাদের ত্রিপুরাতে সেখানে নিয়ে যাওয়া হতো।
0: আচ্ছা
1: সমস্ত আপনার আমাদের এই কাছিয়ার করিমগঞ্জ হাইলাকান্দি বরাক উপত্যকা, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়
0: আচ্ছা আচ্ছা
1: এলপিজি
0: আচ্ছা
1: গ্যাসগুলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো একটা মানে সোর্স অফ ইনকাম বলা যায় সেই জায়গার, সেটা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: রয়েছে।
1: ম্যাডাম,
0: হ্যাঁ
1: তো আপনি আসবেন কিন্তু
0: নিশ্চয়ই
1: অনুষ্ঠানে
0: নিশ্চয়ই
1: আবারও,
0: নিশ্চয়ই,
1: কারণ ভালো লাগে, সবারই ভালো লাগে,
0: অসংখ্য ধন্যবাদ
1: একটুখানি
0: দাদা।
1: মন ভালো হয়ে যায়
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমাদের সবারই।
0: ধন্যবাদ।
1: আর এই গানটি শুনতে চাচ্ছি, আপনি তো রয়েছেন
0: হুম
1: বেশ কিছুদিন পর আপনাকে পেয়েছি,
0: হুম
1: আর রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, বোন সঙ্গীতা দেবনাথ, ভাই অবিনাশ সঙ্গে রয়েছেন, আর ভালো থাকুন আপনারা সবাই, এই শুভকামনা করছি।
0: নিশ্চয়, খুব ভালো থাকবেন আপনিও, আপনার পুজো
1: হ্যাঁ ম্যাডাম,
0: আজকে খুব ভালো কাটুক, এই
1: হ্যাঁ ম্যাডাম,
0: শুভকামনা রইল।
1: ঠিক আছে,
0: পাঠিয়ে
1: নমস্কার
0: দিলাম
1: ম্যাডাম।
0: আপনার পছন্দের গান।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
0: নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার।

ভীষণ সুন্দর একখানি গান শুনতে শুনতে বিদায় নিচ্ছে আসর থেকে। শ্রোতাবন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে কথা হবে আগামী আসরে।

কয়লা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12টা বেজে কম্প্যাক্ট ডিস্কে 12টা বেজে 5 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ভারতী চট্টোপাধ্যায়। অনুরাধা পড়োয়ালের কণ্ঠে শুনবেন নজরুল গীতি বেলা 12টা বেজে 30 মিনিটে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1টা বেজে 5 মিনিটে। অনুষ্ঠানে আজ শুনবেন দেবদাস ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 1টা বেজে 40 মিনিটে। বেলা 2টা বেজে 15 মিনিটে লোকগীতির শিল্পী স্বপ্না চক্রবর্তী। এবারে সংবাদ। বেলা 1টায় এবং বিকেল 3টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি ও হিন্দি সংবাদ। বেলা 2টায় এবং বিকেল 3টায় বেজে 5 মিনিটে সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টা বেজে 30 মিনিটে।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে 8:10। 8:30 ভয়েস মেল প্রোগ্রাম গীত বাহার। শিল্পী চন্দন দাসের কণ্ঠে শুনবেন গজল 9:15। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসরে শিল্পী

অনিরুদ্ধ ভট্টাচার্য। শুনবেন মারু বিহাগ রাগে বিলম্বিত খেয়াল এবং দ্রুত খেয়াল। লঘুযন্ত্র সঙ্গীতের আসর রাত 10:10। সংবাদ সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন ভারতী চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুরা, আমাদের এবারে নিবেদন নজরুল গীতি, শিল্পী অনুরাধা পড়োয়াল।

0: में अंतिम समाचार मिलने तक सेंसेक्स 147 अंक गिरकर 74,635 पर और निफ्टी 74 अंक की गिरावट के साथ 23,324 पर पहुंच गया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আজ শুনুন দেবদাস ছবির গান, প্রথম শিল্পী বাবুল সুপ্রিয়।

অনুষ্ঠানে আজ শুনলেন দেবদাস ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশের 7-ধাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম ধাপে নির্বাচন হতে পারে 12ই নভেম্বর। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে আলোচনায় বসা অসম্ভব, ট্রাম্পের দাবি খারিজ করে জানালো ইরান। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরের প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দেবেন বলে খবর। আগেই জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও গতকাল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। আগামীকাল এরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তারা আপাতত প্রচার চালাবেন। অন্যদিকে মমতা ব্যানার্জি পন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্চিতা প্রধান দে। রেজিনগরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহি কাফিও গতকাল তার মনোনয়নপত্র জমা দেন। দলের তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে। বামফ্রন্ট নন্দীগ্রামে শান্তিগোপাল গিরি এবং রেজিনগরে সঈদ আসাদ আলীকে প্রার্থী করেছে। তবে রেজিনগরে বামফ্রন্টের শরিক দল আরএসপি প্রার্থী হয়েছেন বিকাশ চন্দ্র মিশ্র। আমজনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ইতিমধ্যেই রেজিনগর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন হবে, গণনা অক্টোবরের 9 তারিখ। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনৈতিক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলছে বলে তিনি মত ব্যক্ত করেছেন।
1: Today, I am happy to note that the declaration recognizes sustainability as an integral part of building resilience and calls for cooperation that advances sustainable development while strengthening economic and supply chain resilience. The declaration also recognizes that circularity must extend beyond waste management. It calls for embedding circular economy principles into the development and maintenance of sustainable and resilient infrastructure. For India, this is an important movement because our BRICS chairship has placed circular economy alongside sustainable lifestyles.
0: উল্লেখ্য, গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ 10ম ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর সূচনা হয়েছে। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। রাজধানী দিল্লিতে আয়োজিত DRDO শিল্প সমন্বয় বিষয়ক সভা বিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে DRDO তার সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার হয়েছে। এর মধ্যে রয়েছে পজিটিভ ইন্ডিয়ানাইজেশন লিস্ট, মেক ইন ইন্ডিয়া, আইডেক্স, অদিতির মতো উদ্যোগ।
2: अभी पिछले कुछ वर्षों में हमने डिफेंस सेक्टर में जो रिफॉर्म्स देखे हैं, मैं कह सकता हूं कि वह अनप्रेसिडेंटेड है। हमारे प्रधानमंत्री के विजन और लीडरशिप में हमने कई गेम चेंजिंग फैसले लिए हैं, चाहे वह पॉजिटिव इंडियनाइजेशन लिस्ट हो, मेक इन इंडिया इनिशिएटिव हो, आईडेक्स हो, अदिति हो, या फिर डिफेंस रिसर्च एंड डेवलपमेंट बजट का 25% प्राइवेट सेक्टर।

0: सेक्टर के लिए एलोकेशन का फैसला हो।
1: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটির তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের এক নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর একটি অংশ হিসেবে পরিচালিত হতো। 1976 সালের 1 এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনাগত স্বায়ত্তশাসন পায়। 1982 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় রঙিন টেলিভিশনের প্রবর্তন দূরদর্শনের দর্শক সংখ্যায় আমূল পরিবর্তন আনে। 1990 সালের প্রসার ভারতী আইনের অধীনে 1997 সালের 23শে সেপ্টেম্বর একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রসার ভারতীর প্রতিষ্ঠা দূরদর্শনের কাজকর্ম আরও পেশাদারিত্ব নিয়ে আসে। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে তার জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের নির্বাচন কমিশন 7 ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে নির্বাচন 12ই নভেম্বর হতে পারে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। মোট 4,580টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় 4,272টিতে দ্রুত নির্বাচন হওয়া দরকার, কারণ সেগুলির মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে নির্বাচন করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানান। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে চলতি বছরের 12ই নভেম্বর, দ্বিতীয় ধাপে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপে 30শে ডিসেম্বর। ইরানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালের এক বক্তব্যের জবাবে সমাজ মাধ্যমের এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এ মন্তব্য করেন। উল্লেখ্য, তেহরান একটি চুক্তি করতে আগ্রহী এবং ওয়াশিংটন তাদের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে পারে বলে গতকাল ট্রাম্প দাবি করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার ওপর কঠোর বিধিনিষেধ থাকা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়মকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে সেদেশের এক ফেডারেল জাজ। ম্যাসাচুসেটসের এক জেলা বিচারকের দেওয়া এই নীতি কার্যকর করা হলে তা সেদেশের অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে বিচারকের পর্যবেক্ষণ ছিল। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। রবিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জিতে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরকান্ডে বিশ্বদাবা নিয়ামক প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠী, কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতি নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশ মানে কৈলা শহর। কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, প্রথমে শিল্পী স্বপ্না চক্রবর্তী এবং পরে বিষ্ণুপদ দাসের কণ্ঠে। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: আওয়াজ লতা মঙ্গেশকর কি, ফিল্ম কা নাম হ্যায়।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রেলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

103.2 মেগাহার্জে আকাশবাণীর কয়লা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, পরে রয়েছে কৃষি আলোচনা। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55

30 মিনিটের ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ থ্রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল শিল্পী চন্দন দাস। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মরু বেহাগ রাগে খেয়াল শুনবেন শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ থ্রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ইলেকট্রিক হাওয়াইন গিটারের লঘুসুর শিল্পী কিশোর কুমার। দুঃখিত শিল্পী গৌতম দাশগুপ্ত। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি।

0: পঁচিশ থেকে ৩০ বছর। তো আপনার যে কৃষি জীবনের যে অভিজ্ঞতা যেটা, এটা আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানবো, কারণ ২৫ বছরের যে অভিজ্ঞতা থাকে এটা কিন্তু সাংঘাতিক হাতে কলমের অভিজ্ঞতা। তো আমরা কৃষক যে ভাইরা আছে তার উদ্দেশ্যে আপনি আমরার একটু সাহায্য করবা, আপনার এই গল্পের আসরে আজকে আমরা আপনার আমন্ত্রণ জানাই। তো বর্তমানে আমরার অক্ষণে যে মৌসুম চলে, এই মৌসুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এই মৌসুমে আছে আমার, তারপরে আমার চিচিঙ্গা করে, যেটা চিচিঙ্গা,
0: আচ্ছা
1: চিচিঙ্গা ক্ষেত করি আমি। এরপরে আমি রাঁচি গেছিলাম, এখান থেকে রাঁচির থেকে কিছু বীজ দিয়েছিল, সিমের বীজ,
0: আচ্ছা
1: আমি আনছিলাম, আনার লাগার পরে বৃষ্টি প্রায় গাছ সুন্দর হয়েছে, ফুল টুলাইছে।
0: তো রাঁচি যে গেছি, এটা কি কোনো,
1: এটা কৃষকারি গেছিলাম,
0: মানে ট্রেনিং,
1: ট্রেনিং এর কথা। আমরা ওই ক্ষেত করাটা কিরকম, মাল্টিপেল দিয়ে ক্ষেত করা, মানে সবকিছু শিখাইছে, জৈব সার তৈরি করা। তো আমি গেছিলাম শুধু আমি জৈব সারটা তৈরি করা, কারণ আমার এখানে গোবর সারের অভাব, সার পাওয়া যায় না ঠিক মতো, আর গোবর সার নইলে আপনি জৈব সার অত এই যে রাসায়নিক সার দিয়ে খুব ফসল হয় না। ওই জৈব সারটা শিখার উদ্দেশ্যেই আমি বেশি আগ্রহী হয়ে গেছিলাম। আমি রাজনগর থেকে আমি গেছিলাম, শুধু আমি গেছি এখান থেকে। হ্যাঁ, নতুন বাজার,
0: আচ্ছা
1: ওই যে কদমতলা যাইতে।
0: আচ্ছা, তো এই যে আপনি যে গেলেন প্রশিক্ষণ নিতে, যে কিরকম ভাবে আমরা ইয়ে করতে পারি এই জৈব সার, জৈব সার, তো এই জৈব সার সম্পর্কে তো নিশ্চয়ই আপনার অভিজ্ঞতাটা সম্পূর্ণ
1: হয়েছে।
0: তো এইটা জৈব সার তৈরির ইয়েটা যদি আজকে আমাদের কাছে একটু তুললা ধরে, কিরকম ভাবে
1: জৈব সারের জন্য আমি থ্যাংকিউ তিনটা পঞ্চায়েত লেভেলে পাইছিলাম জৈব সার থেকে।
0: আচ্ছা,
1: এখানে গেছি পরে এখানে দেখলাম যে যত রকমের জঙ্গল বা আমরা যা ঘাস জঙ্গল টঙ্গল যা আছে সবটি তারা ছোট কাটটাই না, এখানে স্থগিত করে,
0: মানে প্রথম অবস্থায় একটা ট্যাঙ্কি,
1: না এটা করে আলাদা,
0: পুরো ট্যাঙ্কি ছাড়া,
1: ট্যাঙ্কি ছাড়া,
0: আচ্ছা
1: আলাদা করবো একটা পাকার উপরে। করার পরে এখানে আপনি গোফরে গোবর দিয়া, মানে গোবর দিয়া ফুরা লিপা দেয়।
0: আচ্ছা, এই যে ট্যাঙ্কি ছাড়া যে তারা,
1: না ট্যাঙ্কি গোফরে দেয়, ট্যাঙ্কি দে পরে
0: চিঠি,
1: এখানে একটু মজাইতে হয়।
0: আচ্ছা,
1: মজিয়া যখন কম
0: থেকে ওই তখন গোবর দিয়াই,
1: গোবর দিয়ে ফ্রেদি দিয়া তারপর তেরপাল দিয়ে গুজা লাগে, মানে মস্ত হয় আর কি।
0: আচ্ছা,
1: তখন মজার পরে তখন ওই ট্যাঙ্কি আছে যখন, তারা তো আমরা তো গুল ট্যাঙ্কি করছি, তারা একটা লম্বা লম্বা করছে, ওই ট্যাঙ্কির মধ্যে সবটি দেওয়া হইল। দেওয়ার পরে একটা কেঁচু আছে, কেঁচু দিয়া দে
0: এই ট্যাঙ্কিতে যে দিল, কিছু মজার পরে তো এটা ট্যাঙ্কিতে
1: দিল,
0: ট্যাঙ্কিতে দেওয়ার মানে কিরকম অবস্থায় হয় যখন,
1: মানে কিছু কিছু ইয়ে যায় আটা আটা, মানে পুরাটা ফসে না আরকি, কিছু কিছু রয়ে, তখন কেঁচু দেওয়ার পরে তখন দেখছি এটারে কিছু খায় যখন, তখন একদম গুড়া ছাতু,
0: গুড়া ছাতুর মতো। আচ্ছা, একটা ট্যাঙ্কিতে আপনি যেটা করতেছেন, এটার আয়তন কিরকম পরিমাণ হইতেছে?
1: আমার এটা 4 ফুট/4 ফুট করছি আমি।
0: আচ্ছা, আর গভীরতা
1: 2 ফুট,
0: 2 ফুট,
1: মানে যেটা লোয়ার মতো সুবিধা মতো 2 ফুট করছি আর কি।
0: আচ্ছা, তো এই যে এটার মধ্যে আপনার কতটুকু পরিমাণ গোবর আপনার দিতে লাগছে?
1: এটার মধ্যে আমার আমরা যেটা বার করে ধরুন এখানে 80 কেজি গোবর দিতে লাগে পুরা ট্যাঙ্কি, মানে দুই স্তরে দিই, আমরা দুইবারে দিই, প্রথমবার দিলাম তারপর গোবর দিলাম, এরপর আবার দিই, আবার গোবর দিই।
0: আচ্ছা,
1: দেওয়ার পরে এটা ছায়াতলা থাকে, ঢাকনা দেওয়া থাকে, তখন ঢাকনা বলতে তারপরে চাল আর কি,
0: আচ্ছা
1: যাতে জল টল পড়ে না,
0: ওই
1: তখন কিছুটা দেওয়া হয়।
0: তো আপনার এই যে 4 ফুট/4 ফুট এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা ভরতে গেলে আপনার তো গাছ লতা পাতার মধ্যে অনেক লাগে, এর মধ্যে গাছ লতা পাতার মধ্যে আপনি কিতা কিতা, মানে যে কোনো ধরনের গাছ দেওয়া যায়?
1: যে কোনো তিতা জাতীয়, যেমন তিতা জাতীয় আমরা দিই না, তখন বেশি তিতা হইলে যেটা মারা যায়।
0: আচ্ছা, এই
1: তখন তিতাটা কম দেওয়া হয়, একটু কম সংখ্যা, তিতা বেশি দিলে পরে কিছু টিকে না।
0: এটা শুধু পাতাটাই দিবা?
1: কোনটা,
0: মানে
1: না পাতা না, এখানে ডাল ডোলে যে ওই যে করলাম ছোট ছোট কেটে কেটে যে লাগা হইলো, ওইগুলো সব দেওয়া হয়।
0: মানে এখানে কোনো পাতা বা কোনো গাছের
1: পাতা পুতা ডাল ছোট ছোট ডাল সব দেওয়া হয়।
0: আচ্ছা, মানে সেই ক্ষেত্রে আম পাতা কলা পাতা যা পাইমো আমরা তাই দিই, সবুজ ঘাস লতা পাতা এক কথা।
1: তবে ওই যে একটা আছে আমরা
0: পাতা,
1: এইরকম পাতা মানে নিষেধ দিছে,
0: বা নিম পাতা যেটা। আচ্ছা,

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম বাদলচন্দ্র দে।
0: বাদলচন্দ্র দে। তো আপনার এই যে গ্রাম, এই গ্রামের নামটা
1: রাজনগর।
0: আচ্ছা, তো কতদিন ধরে আপনি কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: কৃষির সঙ্গে যুক্ত আছে আমি প্রায় 25-30।

0: তো এটা পচলে পড়ে যখন মোটামুটি হাফ পচবো তখন গিয়ে আপনি কেঁচোটা ছাড়বেন।
1: হাফ পচা তো চুকাল থেকে আইয়া পরে ওই যে দাগ দেওয়া রাখা হয় কেন হাফ পচে যায়।
0: আচ্ছা
1: হাফ পচার পরে আলা হয়
0: কতদিন অন্তত রাখতে লাগবে এটা ধরুন
1: যখন কেঁচো ছাড়া পরে 3 মাস পরে ফটোমেটি হয়ে যায়।
0: আমি যে কাটলাম তাজা পাতা গুলো
1: প্রায় 1-1.5 মাস থাকতে লাগে।
0: আচ্ছা এরপরে এটারে তুইলা টেঙ্কিটা ফালাই
1: কারণ আমরা তো ওটার সময় টেঙ্কি থাকবো একটা বলে একটা বলে একটা চলবো।
0: এরপরে এটা তৈরি হইতে মাস দিকা 1.5 মাস লাগে
1: ওইটা মস্তে তো মাস লাগে এটা 3 মাস পরে মোটামুটি কেঁচো পুরো এটারে উর্বর ইয়ে করিলে
0: তো ধরুন সব মিলে 5.5 মাসের মতো লাগবো আমার পুরাটা রেডি হইতে শাকটা। আচ্ছা এইবার এই যে 5.5 মাসের মধ্যে এটার মধ্যে আর নতুন করে কোনো ঘাস লতা পাতা দেওয়া যায়
1: এটা এটা তা দেওয়া হবে আর একটা থিংক আছে এটা দিবেন রোটেশন আছে দিবেন আর কি।
0: তো 4 ফুট বাই 4 ফুট এটাতে আপনি কতটা কেঁচো ছাড়বো অনুমান?
1: ওজনে করতে গেলে প্রায় 200 গ্রাম 250 গ্রাম লাগে
0: ওজন দিয়ে। ওজনে আচ্ছা এই কেঁচু গুলো আপনি করতে
1: কেঁচুটা আমরা পাওয়া যায় মারফতে আমরা পাই।
0: আচ্ছা এটা আমাদের
1: বাড়িঘরের কেঁচু হয় না এটা কেঁচুটা একটু বাড়তি এটা ছাড়া দিন খেতে থাকে।
0: আচ্ছা এইবার যখন সার হইল কেঁচু তো জাগাতে থাকে না জাগা মইরা যায় গিয়া
1: না থাকে কেঁচু যখন সার বনে গেল তখন কেঁচুটা নেওয়া কিছু গোবর জলের মধ্যে আমরা ট্যাঙ্কির ভিতরে একটা ছোট গোবর দিয়া লাগে ওই গোবরের মধ্যে রাখতে লাগে এত মারা যাইব
0: মানে যেটার মধ্যে আপনার সার তৈরি হইতা সেটার এক সাইডে গোবর
1: থাকে এক সাইডে একটা ট্যাঙ্কি মতো ছোট ট্যাঙ্কি আছে যখন আপনি সবটি দিবেন এটা কেঁচুটা কই করবেন তোর কেঁচুটা ওইখানে রাখি দিলেন
0: তো আপনার বাসাই করতে লাগবো কেঁচুগুলো
1: কেঁচু আপনি বাড়িয়ে যায় দেখা যায় পুরা
0: মানে তারা যখন খাওয়া শেষ
1: খাওয়া শেষ হলে তো তারা তো খাওয়ার নাই
0: না
1: তখন তো এটি বাসি যায় তখন ওই নিয়ে রাখি দিল
0: ওই জায়গাতে না রেখে দিব
1: রাখা যেন মানে আমরা কেঁচু মনে পরে আবার কেঁচু পাইবেন কই।
0: তো এই যে কেঁচুটা দিলেন এইবার যেমন আপনার একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে কতটুক সার আপনি পাইবেন কয় বস্তা?
1: না আমরা যেটা মজাইলে পরে আমরা পাই ধরেন আপনার আমরা যে একটা ছোটো ছোটো বস্তা আছে যেমন ধরুন ডিএপির বস্তা আছে না এটাতে প্রায় 8-10 বস্তা হয় আমরা আমার যে ট্যাঙ্কিটা 10 বস্তা হইলে আমি প্রায় 1 কানেকের মতো ক্যাচ করতে পারি প্রথমে দিতে পারি এটা।
0: তাইলে আপনি ধরেন
1: তবে 2 বার দেই আমরা একবার মাঠে দিয়ে দিয়ে তো বিটি করলাম গাছ লাগাইলাম এরপরে পলিথিনটা উঠে যায় সেটা আবার পরে দিতে থাকি
0: মাটির মধ্যে আপনার গর্ত কইরা এটার মধ্যে পলিথিন দিয়ে এটা হয়নি
1: পলিথিনের বানাইলে পরে হয়
0: উপরে ছাউনি ঠিক
1: ছাউনি থাকতে লাগে
0: ছাউনি থাকতে লাগবে। তা আমরা মানে কৃষক ভাইদের উদ্দেশ্যে কইতাছি যে সবের ধরনের পাকা করার ক্ষমতা নাই আর সরকারেরও একসঙ্গে যে সবরে ট্যাঙ্কি দিব তারও ক্ষমতা নাই। হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো আমরা মিল্লা জুল্লা চলতে লাগবো সবটা আমরা সরকারের দিকে চাইয়া থাকলে হইতো না আমরা নিজেরা নিজেরা যদি পলিথিন দিয়াও স্বল্প খরচে অন্তত পক্ষে জৈব সার তৈরি করিয়া মাঠে ব্যবহার করা বা আমাদের নিজস্ব জমিতে ব্যবহার করি তাহলে আমরার মাটিটা অনেকটাই রক্ষা হয় নাইলে তো
1: ভালো থাকে
0: ভালো থাকবো নাইলে তো রাসায়নিক দিলে মাটি নষ্ট হয়।
1: আমরা এখানে অনেকে তো এটা সময়ও দরকার অনেকে গোবর সার দিয়ে বেশি ক্ষেতটা করা হয় এরপরে দেখেন গোবর সার একে দিয়ে ক্ষেতটা লাগাইলো গাছ উঠলো খৈল তারপরে আপনার আছে ডিএপি এগুলা মিশ্রিত করিয়া তখন ওই গাছে দেওয়া এরকম ক্ষেত এইভাবে এই পদ্ধতিতে ক্ষেত আমরা এখানে বেশি চলে।
0: আচ্ছা এই যে আপনার সারটা এটা কি যে কোনো গাছের মধ্যে দেওয়ান যাইব মানে এমন কোন কথা নাই যে আমার বাধা ধরা যে কোনো একটা ফলনে দিতে হবে মানে যে কোনো
1: যে কোনো সবজি দেওয়া
0: যে কোনো ফলনে
1: যদি দেন মানে অ্যাকশনটা ভালো আর এ মাল্টিপ্লাই করার পরে অ্যাকশনটা অনেকদিন থাকে ওই এটা লাস্টিং বেশি করে গোবরটা তো থাকে ঠিক আছে গোবর আমরা দেওয়া হয় ক্ষেত দেওয়া হয় এরপর এটি দিয়ে যখন লাগালে তখন দিয়ে লাস্টিংটা বেশি করে সারটা মানে গাছে ভাইতে থাকে বেশি আর এমন যদি খোলা থাকে তখন তো কিছু জলের লোকে দেওয়া যায় গিয়া তখন আমরা সারটা বেশি লাগে।
0: আচ্ছা সেই ক্ষেত্রে জৈব সার যখন আমি দিয়া কোনো ফলন করবো তখনে আমরা যেমন রাসায়নিক দিয়ে যদি ফলন করি তাহলে যেমন প্রথম দিকে মাটি যখন তৈরি করি জমির মাটি তখন একবার দিই তারপরে ফলন লাগলো ফলনটা ধরেন 3 মাস চলবো বা 4 মাস চলবো তখন আবার মাঝে মাঝে দেওয়া হয় জৈব সারের ক্ষেত্রে এটাও কি সমানভাবে?
1: না না জৈব সারটা দেখেন জৈব সারটা দিলে মানে আমার রাসায়নিক সার যেটা দিবে এটার থেকে আমার 2 বছরের মানে সময়টা লিঙ্গাল।

0: মানে গাছের খাওয়ানো হইব বেশি।
1: এইটা তিনবার দিতে লাগবে?
0: তিনবার দিতে লাগে না। আপনি দিলেন যখন গাছটা একটু নরম হইতে পারে, কোন সময় তো কিছু কম হইতে পারে, তখন তো গাছ দেখলে বোঝা যাবে আমার একটু সারের প্রয়োজন আছে, তখন যে আমরা আবার দিয়ে দিই, মানে গাছও ভালো থাকতে হইব যাতে ফলনটা পাই, তখন আবার দিই। আর না কোনো সময় দেখেন এক ইয়ে ফসল হয়ে যায় গিয়া,
1: তো
0: খরচটা বেশি হয় আর কি। আমরা ফসলটা এরকম করতে গেলে পুঁজিটা বেশি লাগে।
1: কোনটাতে?
0: জৈব সার দিয়ে মাল তৈরি দিয়ে দিয়ে
1: খেতে। এটা যদি আপনার একবার করেন, একবার যদি তৈরি করেন, তো বারবার তো আর আপনার ওই ট্যাঙ্কির খরচাও লাগতেছে না?
0: ট্যাঙ্কির খরচা তো লাগে না, ট্যাঙ্কি তো শেষ।
1: তো বারবার আপনার ফলনে এই সারের ক্ষেত্রে কেমনে কইলেন যে
0: মানে না এই যে আপনাদের যেটা ইয়ে করবো বেড বানাইবো, বেড বানাতে এটাতে আমরা বেড বানাই তো দিয়ে দিলাম, এই যে বেড বানাতে যেই খরচাটা আমরা করি এটা একসাথে খরচ করতে হয় বেশি, ক্ষেত করলে পরে একলগে পুঁজিটা একটু টাকাটা একটু বেশি খরচ লাগে আরকি, একটা ভালো পুঁজি।
1: এই ক্ষেত্রে ফলনটা কিরকম পাওয়া যায়?
0: ফলন ভালো, ভালো ফলন পাওয়া যায়।
1: তাহলে যেটা খরচ এটা ফলনে
0: ফলনে কাবার হয়?
1: কাবার হয়। আচ্ছা, অনেকের মুখে কথা যেটা যে জৈব সারের ফলন যেটা হয় এটা অনেক দিন আপনার যায়, দিন যায়
0: না? জৈব সারের যে ফলনটা হয় অনেক গাছে অনেক দিন লাস্টিং করে
1: ওইটাই। অনেকে কইতাছে যে জৈব সারের যদি কেউ জৈব সার দিয়ে যদি ফলন করে তো রূপ পচার দিকেও আপনার অনেকটা রূপ
0: দিকে অনেকটা এটা থেকে অনেকটা, এই যে যত কিছু এখানে পরে যাবে মানে যত রকম আমরা লতা পাতা দিয়ে করি এখানে কিন্তু একটা কীটনাশকের মতো একটা তৈরিও হয়। আপনার
1: যেদিকে আপনি চিন্তা করতেছেন যে আমার ফলনের এটা তৈরি করতে গিয়ে খরচা বাড়ে, কিন্তু আপনি ফলনের দিক দিয়ে দেখলেন
0: ভালো ফলন।
1: অনেকে আবার কইতেছে যে এটা অনেক টাইম দীর্ঘমেয়াদি চলে ফলনটা, যেমন কোন ফলন আমার জ্যৈষ্ঠ শেষ হওয়ার কথা ছিল কিন্তু জৈব সার দিয়ে করলে এটা দেখা যাইতেছে জ্যৈষ্ঠ গিয়ে আষাঢ় মাস পর্যন্ত অনেক সময়।
0: আমরা একটা বেগুন নয় মাসই বেগুন হয়, নয় মাসের পরে গাছটা যায়গি, কিন্তু এই বেগুনটা যখন চার খাওয়ানো পায় এটা এক বছর দুই বছর থাকে গাছটা মাল ফসল ধরে।
1: তার মানে আমরা কিন্তু এইটা একদম পরিষ্কার হইলাম যে রাসায়নিক সারের তুলনায় আমরা যদি জৈব সারটা ব্যবহার করি প্রত্যেকে বা তৈরি করি, প্রথম অবস্থায় দেখুন আমরা একটা স্বভাব যখন তৈরি হয় এটারে ভাঙতে আমরা অনেক টাইম লাগে, কারণ আমরা খুব সহজে দোকানে যাই সার কিনা লুয়ে এলাম, তারপরে খুব সহজে কীটনাশক পাইলাম কিনা লুয়ে এলাম, এটা আমরা স্বভাবের মধ্যে হয়ে গেছে গিয়া, কিন্তু এটা করতে গেলে আমরা একটু পরিশ্রম দিতে হইব।
0: আমি মনে করি আর কি যদি আমরা এখানে যদি কৃষকের জৈব সার পদ্ধতিটা ভালো করে শিখানো যায়, আশা করি কৃষকরা ওই রাসায়নিক সার থেকে জৈব সারটা অনেক কিছু পাওয়া যায়, আমরা লতা পাতা পাওয়া যায়, একটু ট্রেনিং কিন্তু বা কিছু সাহায্য করলে পরে
1: আমরা এটা ইয়ে করলাম গ্রামে গ্রামে এটা উদ্যোগটা লই আগে আমরা
0: শিখাইলে অনেক কিছু করা যায়
1: একদম।
0: পাকা প্লিলে দোকান আমার পলিথিন যদি এরকম সিস্টেম করে শিখানো যায়
1: আপনি তখন বর্তমানে তো নিজে এটা লুই আইসুন, আপনি চার পাঁচজন কৃষক ভাইরা নিয়ে এটা উদ্যোগ নিন আপনার পাশে যে কৃষক ভাইরা আছে নিজেরার মধ্যে, কারণ আমরা সব দিক যদি একদিকে চাইয়া থাকি চাইলে টাইম দিয়ে দিব। আপনারা যদি প্রত্যেকে ১০ টাকা ১০ টাকা দিয়ে একটা পলিথিন দিয়ে সার্বজনীন ট্যাঙ্কি প্রশিক্ষণের লেগে একটা সার্বজনীন ট্যাঙ্কি তৈরি করলাম, এখানে যে সারটা আমরা প্রয়োগ করলাম আমরা পাঁচজনে মিল্লা যদি করে শিখলাম আমরা পাঁচজনে এই সারটা থেকে প্রথম অবস্থায় ভাগলাম, পরবর্তী সময়ে যার যে বাড়িতে আমরা যে যে পুনরায় আবার করলাম, বা সেই ক্ষেত্রে যদি সরকারও দিতে পারে প্রত্যেকে সরকারও উদ্যোগ লইল দিল সেই ক্ষেত্রে তো আপনারা মানে ফলনের ক্ষেত্রে অনেকটাই উন্নতির সম্ভব। আপনার সঙ্গে সে জৈব সার নিয়ে যে আপনি শিক্ষার প্রশিক্ষণ নেওয়ার লেগা এতটুক দূর আপনি রাঁচিতে গেছেন এবং আবারও আপনি সবার কাছে আবেদন করতেছেন যে আরেকটা প্রশিক্ষণের মাধ্যমে বা বারবার প্রশিক্ষণের মাধ্যমে যাতে আমরা কৃষক ভাইরার অনেকটা উন্নতি হয় এবং গ্রামে গ্রামে যাতে

0: জৈব সারের মাধ্যমে কৃষিকরণের উদ্যোগ নেওয়া হয়, এটা যে আপনি নিজে সচেষ্ট হইতেছেন তার লাগি আপনার আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। তো নমস্কার দাদা।
1: আগামী 16 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এর ফলে ওই সমস্ত এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়া পড়ার সম্ভাবনা আছে, তবে জমিতে কি আর দ্রুত জল বাইরিয়া গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আইব। সবজির জমিতে নিকাশি ব্যবস্থা ভালো রাখতে লাগব। জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হইয়া যাওয়ায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যে সমস্ত জমিতে কিছু সময়ের লাগিয়া জল জমা হয়ে গেছিল, ওইসব জমির চারা তাকিয়া পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হইব, কারণ জলবদ্ধতা পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বাড়িয়া যায়। মাটির উপরের স্তর শুকাইতে শুরু করলে গাছের গোড়ার কাছে তামাভিত্তিক ছত্রাকনাশক বা সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করা প্রয়োজন। সুস্থ ফসলে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচিয়া যাওয়া চারা গাছ তুলিয়া অবিলম্বে উপড়াইয়া ফেলানি উচিত এবং সময়ে সময়ে জ্বালাই নিলে খুব ভালো। সবজির লতানো ডাল যাতে মাটিতে না আয়, মাটিতে যাতে না ফরে, এর লাগিয়া বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়া এগুলির উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হইব। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখা দরকার। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া আগামী 2-3 দিন কোনো কোনো জায়গা প্রতিকূল থাকার সম্ভাবনা, তবে যেখানে সম্ভব ওই জায়গা ধান খাটিয়া গুজামদাত করার আগে ভালোভাবে শুকাইয়া নিতে হইব। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈয়ারি করিয়া নিতে হইব। আপনারা অতদিনে করিলেছেন, আমরা এই সমস্ত অঞ্চলে অনেকেই কিন্তু ধান লাগানির কাজ প্রায় শেষ করিলেছেন। অহন আউশ ধান ফিরাইয়া রবি মরশুমের ফসল চাষের দিকে আপনারা মনোনিবেশ করছেন। শশা যারা চাষ কররা, শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে হইব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নিয়া নষ্ট করিয়া দিতে হইব। মাছি ধরার লাগিয়া আপনারা কিন্তু ফেরোমেন ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করতে পারেন, তবে ঘরে তৈরি বিষ্টপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যাইতে পারে। কলা চাষ যারা কররা, কলার বাগান যারা আছে, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছা মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তুলিয়া ফালাইয়া নষ্ট করিয়া দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কমে গেলে পরে এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হইব। ধীরে ধীরে এই রোগ কিন্তু কমে যাইব।

আমরা যারা ছাগল পালন করি এই সময় কিন্তু আমরা সতর্ক থাকতেইব, রোগের হাত থেকে রক্ষা করতে টিকাকরণের প্রয়োজন। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁফা এবং পেট ফুলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার রাখতেইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতেইব এবং জীবাণুনাশক আপনারা সময়ে সময়ে স্প্রে করবেন। গবাদি পশু যারা বাড়িতে আছে আপনারা সবাই সতর্কতার সঙ্গে কাজ করবা, কারণ অনেক সময় আমরা শুনি যে সাপের একটা প্রাদুর্ভাব দেখা যায় গরু বাছুরের গড়ের আশপাশে। সুতরাং আপনারা কিন্তু রাতের দিকে একটু সচেতন থাকবা এবং সাপ যাতে ঘরে না ঢুকে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবেন, এই ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবা। লগে গরু বাছুরে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল অবশ্যই খাওয়াইবা, সঙ্গে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ আপনারা ছাড়ার দিকে অগ্রসর হইন, কারণ এই ব্যাগ আমরা বিভিন্নভাবে কিন্তু ক্ষতি সাধন করে। বাজারও যাইতে সময় অবশ্যই অবশ্যই করিয়া আপনারা একটা ব্যাগ মা মাসি দিদি বৌদিরা কইলেই তারা বানাইয়া দিবা বা বাজারেও পাওয়া যায়, আপনারা সেই ব্যাগ নিয়ে আইবা, পরবর্তী দিন যাইতে সময় সেই ব্যাগটা আবার বাজারে লইয়া

এতক্ষণ খরগৃহস্থিতে শুনলেন কৃষকভাইদের সাথে সাক্ষাৎকার, আকাশবাণী গোলা শহর। এখন কিষাণবাণীতে শুনুন কৃষি আলোচনা।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: নমস্কার কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অসময়ে সবজি চাষের প্রস্তুতি। অসময়ে আমরা কীভাবে সবজি চাষের প্রস্তুতি নেব, কী কী সবজি আমরা চাষ করতে পারব, এ নিয়ে বিস্তারিত জানানোর জন্যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী নবজ্যোতি সাহা, কৃষি বিশেষজ্ঞ, ICAR লেম্বুছড়া। নমস্কার শ্রী সাহা,
2: ধন্যবাদ,
1: স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। যে অসময়ে সবজি চাষ, কথার মধ্যেই রয়েছে যেটা এ সময়ে সবজি নয় সেটা আমরা চাষ করব। হ্যাঁ, তো সেটার প্রস্তুতি আমরা কীভাবে নেব? তো এ সময় ধরুন শীতের কোনো সবজি আমরা খেতে চাইছি, সেটাই তো আমরা অসময়ে সবজি চাষ বলবো।
2: ঠিক ঠিক,
1: তো এটার প্রস্তুতি আমরা কীভাবে নেব?
2: অসময়ে সবজি চাষ মানেই আপনি অলরেডি বলে দিয়েছেন, যে মানে যেটা আমরা সময়ের প্রেক্ষাপট থেকে বাইরে বেরিয়ে যখন আমরা কোনো একটা সবজি যখন রোপণ করব বা এটার করি আমরা সাধারণত কেন, যাতে বাজার মূল্য অধিক হয় সেটার জন্য। তো অসময়ে সবজি চাষের জন্য আমার প্রথমত কিছু জিনিস চিন্তা করতে হবে, যে ওই জমির ভৌগোলিক অবস্থানটা কেমন। এখন দেখা গেল যে আমি অসময়ের একটা সবজি নিলাম, যে কোনো সবজি আমি ধরে নিলাম, দেখা গেল সেটা হলো শীতকালের, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, তখন শীতকালের ফসল স্বাভাবিকভাবে শুষ্ক আবহাওয়া নির্ধারণ করে থাকে। তো এখন তো বৃষ্টি, মানে আর্দ্র মৌসুম। তো অসময়ে বলার মানেই হলো এটা, যে যে সময়ের ফসলটা আমরা করতে যাচ্ছি, মানে ফসলটা যে সময়ের, ওই সময়ের যে প্রাকৃতিক এবং ভৌগোলিক অবস্থানটা আমরা ওই ফসলটার জন্য তৈরি করে দেব। বলা যেতে পারে প্রচণ্ড বাইরে গরম, আমরা

0: এসি রুমে বসে শীতের আমেজ নিচ্ছি, সেটাই হলো অসময়ী
1: সন্ধি। ঠিক, মানে খুব ভালো একটা উদাহরণ দিলেন। এক্ষেত্রে ধরুন ফুলকপি বা বাঁধাকপির সময় নয়, কিন্তু বাজারে কিন্তু দেখা যাচ্ছে এবং এগুলো প্রচণ্ড দামে বিক্রি হচ্ছে, যদিও হয়তো বা সিজনাল যে স্বাদটা সেটা হয়তো তার মধ্যে নেই, তবু বিক্রি হচ্ছে, তবু মানুষ নিচ্ছেন এবং ভালো দাম পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে সময়টা চলছে, এখন আমরা কোন কোন ফসলের জন্য এই প্রস্তুতিটা নিতে পারবো, যেটার জন্য আমরা ব্যবসায়িকভাবে অনেকটা লাভবান হব বা চড়া দাম পাবো, হ্যাঁ মানে আমার লস হবে না, আমি একজন কৃষক হিসেবে আমি আরেকটু আগ্রহান্বিত হব, আরও বেশি মানে আগ্রহ আমাদের জন্মাবে এই কৃষি করার জন্যে।
0: অবশ্যই। তো এখন যদি আমি দেখতে চাই কিছুদিন পর অক্টোবর মাস আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, তারপর কিছুদিন পরে কালী পুজো, এমন করে আসতে থাকবে, তো আমাদের চাষি ভাইদের ব্যবসায়িক মানসিকতার ক্রমে যদি দেখতে লাগে, তখন আমাদের ব্যবসায়ী কৃষক ভাই বোনেরা দেখবে যে ওই পুজোটা আমি টার্গেট করে নেব, ওই পুজোটা আমি ধরবো, যাতে ওই পুজোতে ভালো মানের ব্যবসা আমি একটা করে নিতে পারি।
1: দুর্গাপূজার সময় সবজির প্রচুর
0: চাহিদা থাকে,
1: প্রচুর চাহিদা থাকে,
0: তো ওই চাহিদাটা কিভাবে আমি মেটাবো, তো তখনের জন্য কোন ফসলটা নির্বাচন করলে আমার লাভবান হব এটা চিন্তা করব, নাকি আমি বাজারে কোন ফসলটা বিক্রি করলে অধিক মূল্য পাবো সেটা যদি আমি চিন্তা করি, করে যদি এখন ফুলকপি বা বাঁধাকপি বা ব্রোকলি এইসব জাতীয় ফসল আমি লাগিয়ে দিই, তাহলে হয়তো আমার সঠিক মূল্যটা পাবো না, কারণ ওইটা একটু বেশি সময় নেয়,
1: একটু বেশি সময় নেয়।
0: তো তার জন্য আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কিছু ফসল যেগুলি এখন করলে দুর্গাপূজা পর্যন্ত ওরা ভালো মানের একটা বাজার ধরতে পারবে, তার জন্য শশা আছে, ফ্রেঞ্চ বিন, যেটা আমরা ক্রমশই ফ্রাইড রাইস বা যে কোনো আমাদের খাদ্যদ্রব্যে মিক্সড ভেজিটেবল সবগুলিতে দিয়ে থাকি, তো ভালো বাজার মূল্য পাওয়া যাবে,
1: খুব চাহিদা।
0: হ্যাঁ, মটরশুঁটি, তারপর আপনি ধরতে পারেন রেডিশ, মূলো, তারপর আপনি পালক শাক বা কোরিয়েন্ডার। আর কোরিয়েন্ডার এমন একটা জিনিস যেটা আমি বললাম যে কোরিয়েন্ডার মানে ধনে পাতা, যেটা এটা খুব কম সময়ে, ধরুন এক মাসের মধ্যে আপনি ফসল হয়ে গেল, আপনি তুলে বাজারে বিক্রি করে দিতে পারছেন,
1: এবং এখন কিন্তু এটার ভালো দাম রয়েছে, 400 টাকা কিলো 500 টাকা,
0: যেটা আমাদের আমরা দেশি ধনে পাতা বলি,
1: ওইটার চাহিদা বেশি,
0: অনেক দাম। তো আর দুর্গাপূজা পর্যন্ত সেটা গেলে সেটার অনেক দাম, দুর্গাপূজার সময় বা কালী পূজার সময় সেটার অনেক দাম, তো এই ফসলগুলিকে ধরে রাখা উচিত। তাছাড়া যদি সাথে সাথে, হ্যাঁ আমি কালী পুজো টার্গেট করব, আমি দেখা যায় সরস্বতী পুজো টার্গেট করব, তখন দেখা যাবে আমাদের ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তো এগুলি আমরা লাগাতে পারি। তাছাড়া আমরা আমাদের চাষি ভাইদের জন্য আমি বলবো, অত্যাধিক বাজার মূল্যের যদি আশা রাখে ওরা, ওরা আরও কিছু এক্সোটিক বৈদেশিক সবজি, যেমন চাইনিজ কেবেজ, লেটুস, স্প্রিং ওনিয়ন, ওইগুলি ওরা খুব ভালোভাবে করতে পারে, যেগুলি আমাদের ত্রিপুরার অনেক প্রোগ্রেসিভ ফার্মার, অনেক ভালো ভালো কৃষক করছে এবং ভালো দাম পাচ্ছে, কারণ আমাদের ত্রিপুরায় এখন প্রচুর পরিমাণে 5-star 3-star রেটেড হোটেলস আছে, যেগুলিতে এগুলি সরবরাহ এবং মান চাহিদা খুব বেশি, তো ওইখানে ওরা উদ্দেশ্য করে ওরা ওই সকল ফসলগুলি যদি করে অসময়ের, আমি মনে করি যে ওরা ভালো দাম পাবে।
1: আচ্ছা, এই অসময়ে সবজি চাষের জন্য জমি তো তৈরি করতে হবে, তো জমি তৈরি করতে গেলে কোন কোন বিষয়টাকে মাথায় রাখতে হবে?
0: অসময়ে সবজি চাষের জন্য প্রথমত আমার দেখতে লাগবে, এখন কিন্তু প্রচণ্ড গরম, আবার হঠাৎ করে দেখা যায় সকালে প্রচণ্ড গরম, রাত্রিবেলা একটু বৃষ্টি, ওই বৃষ্টির জন্য ভোরের দিকে একটু ঠান্ডা থাকে, ওয়েদারটা ক্রমশ পরিবর্তিত হতে থাকছে, তো তার জন্য এখন আমার দরকার, যদি আমি নার্সারি করি তখন আমার নার্সারি আমরা টানেল, পলি টানেল করতে পারি, যাতে বৃষ্টির জল থেকে মুক্ত থাকে। এখন প্রচণ্ড বৃষ্টি, তো আগাছা ওঠার সম্ভাবনা বেশি, তো আমরা আগাছা রোধ করার জন্য পলি মালচিং ইউজ করতে পারি, ব্ল্যাক পলিথিন মালচিং ইউজ করতে পারি, বা তারপর বৃষ্টি থেকে রক্ষার জন্য পলি টানেল ইউজ করতে পারি আমরা, বা কোনো একটা রক্ষা করার জন্য কোনো একটা শেড বানাতে পারি,
1: এটা আপনার অতিবৃষ্টি কিংবা অতি রোদ্দুরের থেকে বাঁচার জন্য,
0: বাঁচার জন্য। তো তেমনভাবে যদি আমি দেখি প্রচণ্ড শীতে দেখা যায় প্রচণ্ড গরমের করি, তার জন্য সঠিক পদ্ধতি গ্রহণ করা উচিত।

0: আচ্ছা, এই অসময়ে সবজি চাষের জন্য আপনার যে বীজ নির্বাচন করবেন বা জাত নির্বাচন করবেন সেটা কিরকম হওয়া উচিত? হাইব্রিড জাতের হওয়া উচিত নাকি দেশি জাতের হওয়া উচিত?
1: আমার মতে এই সময়ে যে কোনো আর্লি, মানে যেটা একটু তাড়াতাড়ি ফলন দেবে, খুব তাড়াতাড়ি ফলন হয়, ওই সকল ভ্যারাইটি নেওয়া উচিত। যেমন আমি যদি কিছু নর্মাল যদি ভ্যারাইটি বলতে চাই, তো যেমন যদি আমি টমেটো করি, আর কারাকশাক, তা পুষা রবি, ওই সবগুলি করতে পারি। কলিফ্লাওয়ারের জন্য পুষা মেঘনা, স্নোবল, এগুলি করতে পারি। তো এগুলি আমাদের ত্রিপুরা বা বিভিন্ন অঞ্চল নির্ধারণ করে রাখে। মানে আমাদের ফার্মার, আমাদের কৃষক বন্ধুরা এক জাতের ভ্যারাইটি করে, হয়তো আমি অন্য জাতের ভ্যারাইটি বললাম, ওদের মনোপুষ্ট হবে না এটা। তো তার জন্য দরকার, আমি আমার একটা যদি সাধারণভাবে বলতে চাই, যেগুলি খুব তাড়াতাড়ি হয়, ওই ফসলগুলি, ওই ফসলের ভ্যারাইটি, হ্যাঁ, ভ্যারাইটিগুলি নির্বাচন করা খুব দরকার।
0: এই অসময়ে সবজি চাষ করতে গেলে তার প্রস্তুতির প্রয়োজন, তার সারের প্রয়োজন, তার জল সেচের ব্যবস্থার প্রয়োজন। এক্ষেত্রে দাঁড়িয়ে রোগ পোকার আক্রমণও কিন্তু হতে পারে।
1: অবশ্যই।
0: এই যে রোগ পোকার আক্রমণ হবে বা রোগ বালাই আসতে পারে, এর থেকে মুক্তির উপায়টা কী, কীভাবে?
1: তো রোগ পোকামাকড়, আমরা আজকের দিনে যেখানে সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষি পদ্ধতির দিকে অগ্রসর হচ্ছি, ওইখানে আমি রাসায়নিক সারের কথা খুবই কম বলবো, এটা আমাদের কৃষক ভাই বোনেরা যথেষ্ট ভালোভাবে জানে। ঠিক আছে। তো আমি IPM প্র্যাকটিস, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের দিকে বলবো। যেখানে যদি আমি পেস্ট আর ডিজিজ, পেস্ট ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে দেখা যায় নিম তেল, তারপর ধরলাম আমি স্টিকি ট্র্যাপ, যেটাতে বিভিন্ন পোকামাকড় চিপকে থাকে, ওই স্টিকি ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, ওই সবগুলি ইউজ করার জন্য আমি বেশি করে বলবো।
0: আচ্ছা, আপনি রাসায়নিক সার কম ব্যবহার করতে বলছেন, সে সঙ্গে যে সমস্ত জৈবিক সমন্বিত সার রয়েছে, IPM রয়েছে, সেগুলো একটু বেশি ব্যবহার করতে বলছেন। অসময়ে সবজি চাষে মালচিং চাষে পদ্ধতির কথা আপনি বললেন, মালচিং ব্যবহার করা উচিত। মালচিং আপনি পলিথিনের কথা বললেন, এছাড়াও তো জৈবিকভাবেও তো মালচিং করা যেতে পারে।
1: অবশ্যই, জৈবিকভাবে যদি আমি মালচিং ইউজ করি, আমাদের যে জমির আশেপাশে দেখা যায় অনেক আগাছা উঠে থাকে, ঠিক আছে, ওই আগাছাগুলি আমি কেটে নিলাম, এগুলি তারপর কি হলো, মারা গেল। তো ওই শুকনো আগাছাগুলি দিয়ে আমি বায়োমালচ করে দিতে পারি, তাছাড়া স্টোন মালচিং আছে, ওইগুলিও করে দিতে পারি। এগুলি জৈবিক পদ্ধতিতে মালচিং, বা এখন বায়োডিগ্রেডেবল অনেক মালচিং আছে, যেগুলি মাটিতে মিশে যায় এবং মাটির সুস্বাস্থ্য বজায় রাখে, ওই সব মালচিংগুলি আমরা ইউজ করতে।
0: আচ্ছা, এই অসময়ে সবজি চাষ করতে গেলে খরচা অনেকটা বেশি হয়, যেটা সাধারণভাবে আমরা জানি, যার জন্য বাজারে দামটাও একটু বেশি থাকে, এক্ষেত্রে খরচাটা কমানোর কোনো উপায় কি রয়েছে?
1: খরচা কমানোর উপায় একটাই, যে প্রচলিত পদ্ধতি, ওই পদ্ধতিতে একটু বেরিয়ে আসতে হবে। ওই পদ্ধতি থেকে একটু যদি বেরিয়ে আসেন, কারণ আপনার মনে রাখতে হবে, আপনি অসময়ে করছেন, এটার যে আমরা যে বলছি, এটার রোগ হতে পারে, পোকামাকড় আসতে পারে, তেমনি আপনার মাথায় রাখতে হবে যে এটা অসময়, সময়ে যে পোকামাকড়গুলি ধরার কথা এগুলি ওই অসময়ে কম ধরবে। আজকে দেখা গেল বেগুনে যে স্টেম বোরার, মানে যেটা বেগুনের স্টেমটাকে কেটে দেয়, ওটার যে নেচার, ওই নেচার থেকে একটু বেরিয়ে এসে যদি আমি অন্য নেচারে, অন্য প্রাকৃতিক পরিবেশে লাগাই, তখন ওইটারও কিন্তু পরিমাণ কমে যাবে। তো এটাও চিন্তা করতে হবে যে তখন রোগ পোকামাকড়ের পরিমাণ যেমন বেশি হতে পারে, তেমন রোগ পোকামাকড় কিছু কমও থাকতে পারে। এখন শীতের দিনে যেই রোগ পোকামাকড়টা হবে, সেটা গরমের দিনে স্বাভাবিকভাবে কম হওয়ার, যে হবে না বলাটাও ঠিক না। তার জন্য জৈবিক পদ্ধতিতে যদি আমরা যাই, বা আমরা যদি টেকসই পদ্ধতিতে যাই, বা IPM যেগুলি বললাম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট, ওইগুলির দিকে যদি যাই, বেশি লাভবান হবে। কারণ ওই ক্ষেত্রে আমাদের কৃষক ভাই বোনেদের আমার এই বার্তা আমি দিতে চাই, যে আপনারা কীটনাশক যদি ব্যবহার করেন, সঠিক পরিমাণ ব্যবহার করুন। আজকে দেখা গেল আমার পোক বা রোগের জন্য কোনো একটা কীটনাশক 2 ML দেওয়ার কথা ছিল, আজকে আমি ওই কীটনাশকটা বললাম, আরে ভাই আমার 2 ML দিলে হয়তো যাবে না, 4 ML দিয়ে দেখি আমি বেশি।

0: রোগটা হবে না বা বেশি পোকামাকড় মারা যাবে, কিন্তু এটা আমাদের টেকসই কৃষি পদ্ধতির ভিত্তি না। কারণ এটাতে আমাদের রোগ পোকামাকড় হয়তো মারা যাবে, কিন্তু সাথে সাথে আমাদের যে বেনিফিশিয়াল অর্গানিজম যেগুলি আমাদের ভালো করে উপকারী পোকামাকড়গুলি আছে ওইগুলিও মারা, যেমন লেডিবার্ড বিটেল বা আমরা জল ফোরিং বলি, এগুলিও মারা যাবে। ঠিক আছে, তো এই এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ওই জৈব পদ্ধতি যদি ওরা অ্যাডাপ্ট করে নিয়ে নেয়, তাহলে হয়তো ওদের যে রাসায়নিক সারের খরচা ওইটা কমে আসবে। তথাকথিতভাবে বাজারে যদি গিয়ে বলে যে এটাতে আমি কোনো রাসায়নিক সার দিইনি, তাহলে হয়তো যেখানে আজকে 40 টাকা কিলো হওয়ার কথা ছিল বা 100 টাকা কিলো হওয়ার কথা ছিল, সেটা 150 টাকা বা 200 টাকা দিয়েও সচেতন স্বাস্থ্য সচেতন নাগরিক নিতে দ্বিধাবোধ করবেন না,
1: একেবারেই কিনে নেবেন, কোনো এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ যেটা বলতে চাইছিলাম যে বেগুন একটা ফসল যেটা সারা বছর চাষ হয়, সারা বছর হয়ে থাকে, কিন্তু এই সিজনে কিন্তু এটার দাম অত্যধিক বেশি রয়েছে। হ্যাঁ, 60 টাকা 70 টাকা 80 টাকা কিলো বলছে, এবং একটা সময় আসে যখন দেখা যায় যে 20 টাকা কিলোও বিক্রি করতে পারে। তো কৃষক বন্ধুরা যদি এই সময়ে এই যে বেগুনটা উৎপাদনের কথা ভাবতেন, তাহলে কিন্তু একটা ভালো দাম পেয়ে যেত। এখন যেটা 60 টাকা রয়েছে সেটা হয়তো বা 50 টাকায় আসতো, এর নিচে তো নামতো না। তো এরকমভাবেই আমরা যদি কৃষক বন্ধুদের বলি যে আপনারা অসময়ে সবজি চাষ করুন, হ্যাঁ, তাহলে ভালো পয়সা পেতে পারবেন, লাভবান হতে পারবেন, আপনি কি বলবেন?
0: আমাদের একটাই কথা যে আমাদের চাষি ভাই ও বোনেরা যথেষ্ট জ্ঞান আছে ওদের ভিতরে, ওদের যেই দৈনন্দিন যেই প্রেক্ষাপট থেকে ওদের যথেষ্ট জ্ঞান ওদের ভিতরে আছে। আমার বলাতে শুধু আমি সচেতনতা করতে পারি যে আপনি এটা করুন, আপনি এটা করলে ভালো পাবেন, এটা করলে আরেকটু ভালো পাবেন, এটা করলে হয়তো আপনার এবার বাজারটা খারাপ যেতে পারে। তো আমাদের কৃষক ভাই বোনেদের মাথায় রাখতে হবে, অসময়ে আমি করব ঠিক আছে, বেশি বাজার মূল্যের লক্ষ্যে আমি এমন কোনো ফসল বেছে নেব না যেটা আমার লসের দিকে যায় বা আমার যেটা লাভ থেকে আমাকে নিয়ে লসের দিকে ঠেলে দেবে।
1: আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয় কৃষক ভাইদের একটু সচেতন হওয়ার প্রয়োজন, বা একটু কি বলবো, নিজের মনের মধ্যে এই কথাটা রাখা উচিত যে ফসলটা শুধু ব্যবসার জন্য আমি করব না, এটা আমি নিজেও খাবো। হ্যাঁ, সুতরাং এটার মধ্যে আমি এমন কিছু প্রয়োগ করব না যাতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
0: আজকে যদি আমি দেখি, আজকে আমার একজন কৃষক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে আমি একটা কিচেন গার্ডেন করি। ঠিক আছে, কিচেন গার্ডেন, বাড়ির ঘরের পিছে একটা কিচেন গার্ডেন করি যেটাতে আমি পুরো কোনো রাসায়নিক সার কিছু ইউজ করি না। তো ওই কথাটা যদি নিজের জন্য মাথায় থাকে, আমার দেশের সবাই আমার ভাই বোন সবাই আমার,
1: না উনি তো এটা ভাবেন না যে আমি বেগুন চাষ করলাম, আরেকজন তো মূলো চাষ করছে, ওটা বিক্রির জন্য করেছে, আমি বেগুনটা বিক্রির জন্য করেছি, তো আমি যেটা বিক্রি করলাম সেটাতে আমি প্রচুর পরিমাণে রাসায়নিক দিলাম বা অন্য কিছু দিলাম, যেটা আমি বাজার থেকে কিনে আনছি ওটার মধ্যে তো সেম জিনিস থাকতে পারে,
0: জিনিস থাকতে পারে। ঠিক আছে,
1: সুতরাং নিজের সঙ্গে সবার
0: চিন্তা করা উচিত, তার জন্য নিজের স্বাস্থ্যর যেমন চিন্তা করা উচিত সবার স্বাস্থ্যের কথা চিন্তা করা উচিত।
1: একদমই একদমই, আমরা এটাই বলতে পারি যে চাষ করুন, সচেতনভাবে চাষ করুন যাতে আপনারও লাভ হয়, আপনি লাভবান হন, এবং যারা কিনছেন তাদেরও যাতে স্বাস্থ্য ঠিক
0: থাকে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ, তাই আজকের আলোচনা আমরা শেষ করছি। কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন অসময়ে সবজি চাষ এ প্রসঙ্গে কৃষি বিশেষজ্ঞ নবজ্যোতি সাহার সাক্ষাৎকার।

আপনারা শুনছেন কিষাণ মানি অনুষ্ঠান। এখন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে রয়েছে আপনাদের জন্য কিছু তথ্য। PMKSY এর প্রধান লক্ষ্য হল কৃষকদের জন্য পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা, জল সংরক্ষণ বৃদ্ধি করা এবং কম জলের বেশি উৎপাদন নিশ্চিত করা। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকের আয় বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এর প্রধান উদ্দেশ্যগুলো হল প্রতিটি কৃষি জমিতে সেচের সুবিধা পৌঁছে দেয়া, বৃষ্টির জল সংরক্ষণ এবং জলধারা তৈরি করা, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ বৃদ্ধি করা, আধুনিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলের অপচয় কমিয়ে দক্ষ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো। প্রকল্পের মূল

0: স্লোগান হল হর ক্ষেত কো পানি, অর্থাৎ প্রতি ক্ষেতে জল, মোর ড্রপ মানে প্রতি ফোঁটা জলে বেশি ফসল। PMKSY এর প্রধান উপাদান হল আমব্রেলা স্কিম, অর্থাৎ এর অধীনে একাধিক উপপ্রকল্প পরিচালিত হয়। প্রধান উপাদানগুলো হল বড় ও মাঝারি সেচ প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা, অসম্পূর্ণ খাল বাঁধ এবং সেচ অবকাঠামো নির্মাণে সহায়তা, কৃষি জমিতে জল পৌঁছানোর জন্য প্রধান সেচ ব্যবস্থার উন্নয়ন। হর ক্ষেত কো পানি এই অংশের লক্ষ্য হল যেখানে এখনও সেচের ব্যবস্থা নেই সেখানে সেচ পৌঁছে দেয়া। এর অধীনে রয়েছে বৃষ্টিনির্ভর অঞ্চলে জল সংরক্ষণ, মাটি ক্ষয় রোধ, বৃক্ষরোপণ ও চারণভূমির উন্নয়ন, ক্ষুদ্র জলাধার, চেক ড্যাম, খাল, পুকুর ইত্যাদি নির্মাণ এবং পুনরুদ্ধার। মাইক্রো ইরিগেশন এই উপাদানের মাধ্যমে ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার ঘটানো হয়। উদ্দেশ্য হচ্ছে কম জলে বেশি ফসল উৎপাদন, সার ও জলের সাশ্রয়, ফল সবজি বাগান এবং উচ্চ মূল্যের ফসলে আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। PMKSY এর মাধ্যমে কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হন। সেচের জন্য নির্ভরযোগ্য জলের উৎস তৈরি করা হয়, বৃষ্টির উপর নির্ভরতা কমানো হয়, খরার সময়েও চাষ করা সম্ভব হয়, একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সম্ভব হয়, জলের সাশ্রয়ের ফলে সেচ ব্যয় কমে যায়, ফসলের উৎপাদন এবং গুণমান বৃদ্ধি পায়, কৃষকের আয় বাড়ানো সম্ভাবনা তৈরি হয়। ভর্তুকি বা সাবসিডি মাইক্রো ইরিগেশন ব্যবস্থার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে কৃষকদের ভর্তুকি প্রদান করা হয়। ভর্তুকির পরিমাণ রাজ্যভেদে এবং ফসলের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সাধারণভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়ে থাকেন। কারা আবেদন করতে পারবেন? সাধারণভাবে সমস্ত ভারতীয় কৃষক আবেদন করতে পারবেন। এছাড়া কৃষি জমির মালিক, ক্ষুদ্র প্রান্তিক এবং অন্যান্য কৃষক যারা রয়েছেন, নির্ধারিত সেচ প্রকল্প এলাকার কৃষকরা PMKSY এর সুবিধা পেতে পারেন। আবেদনের পদ্ধতি হচ্ছে রাজ্যভেদে আবেদন প্রক্রিয়া কিছুটা আলাদা হতে পারে। সাধারণত কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তরে আবেদন করতে পারেন, অনলাইন কৃষি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারেন, প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন, মাঠ পরিদর্শনের পর অনুমোদন এবং ভর্তুকি প্রদান করা হয়। যে সমস্ত নথির প্রয়োজন আধার কার্ড, ভোটার আইডি বা পরিচয়পত্র, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংক পাসবুক, পাসপোর্ট আকৃতির ছবি, মোবাইল নম্বর, প্রয়োজন হলে KCC বা অন্যান্য কৃষি সংক্রান্ত নথি প্রয়োজন হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ সুবিধে রয়েছে। PMKSY একটি কেন্দ্র সহায়তা প্রাপ্ত প্রকল্প। সাধারণত কেন্দ্র এবং রাজ্যের ব্যয়ভাগ 75:25, কিন্তু উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যগুলোর ক্ষেত্রে 90:10 অনুপাতে কেন্দ্র বেশি আর্থিক সহায়তা প্রদান করে। তাই ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা তুলনামূলকভাবে বেশি সরকারি সহায়তার সুযোগ পেয়ে থাকেন। PMKSY এর গুরুত্ব ভারতের প্রায় অর্ধেকেরও বেশি কৃষিজমি দীর্ঘদিন বৃষ্টি নির্ভর ছিল, ফলে খরা, অনিয়মিত বর্ষা এবং জল সংকটের কারণে উৎপাদন কম হতো। PMKSY সেচ অবকাঠামোর উন্নয়ন, জল সংরক্ষণ এবং আধুনিক সেচ প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক, টেকসই ও জলদক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে কিছু তথ্য।
1: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা মিলেগা।

0: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
1: इस प्रोग्राम के प्रायोजक सन खेतीबाड़ी ते किसान भलाई मंत्रालय भारत सरकार।
2: কৃষকের পরিশ্রমেই দেশের অন্নের ভাণ্ডার সমৃদ্ধ হয়, সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি, এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী।

জানো সাতুং কুতুং হিমুই তমাহাই বুফুরু সাকলম মান সালচালে ফাইনাই জন্য খাইরকনাই আফ্রু বন লগে মারনাই তাবুক আনি ককলমনি বুমুং চেরাই মা ফানি কক সামানো চেরাই খনাইরক বেলাই খানানানি নাঙ্গ মা ফানি হামজাক মানো পগৈ থাঙিয়াবই বরম সেরেনা নাঙ্গ তালচি নন অগয় তুই দংখা নন লব সাওই বুসুগ রাবখা হায়ুং নাইথকন নন ফুনুখা মা মা হিনই বুসুক নাবখা আবুক তুই চারে ওই নন বান্দিখা মানে খুরিও নমুক তুই থাঙ্কা মানে খুরিনি কুমাজগনা ওই ওয়াইঙ্গ মকল রুখা চেরাই কাহাম ন আচাকিয়া হিনই কুমাজুগ সাকলাই রেখা কামিনি বড় রক আওয়াই মুখনাই দংথকই মশালাইখা সান্দাই মাসাক রক হেলি তুবই চেরাইন ইয়াফারনা পাইকা চেরাইনি বুফা চেরাইন লবই মনই মনই মাং দংখা চেরাইন কাহাম খুলাইনা বাকই মা ফাসং বুসুক চাইত সাক সাক চাইয়ই চারিও জামুং কথক কথক কিশিও থুই ক্রানো মুথুই চেরাইন নাইকলই ফাইকা দেং দেং বুচা হিনই লবসাওই বুচানা ফরং রেখা কলাই কেটে খাই তমানি নুগুই বুফা খারসি গই ফাইকা ইয়াছি চুগ্রমুই হিমনা ফরংকা সালকিসা উলো ন হিমনা বরংকা খুক থাকিয়াকে বোমা বাই বুফা চেরাইন ফরংমাং দংখা বুসাব শিকলা সকা চেরাই বসি ওং অংখা বাইয়াব কাহাম বাই কথাউই তংদি বাইয়াব হামিয়ারক বাইয়া বুমা বুফারক জেরাই বুসান হামিয়া খালাইনা নাইয়া জেরাই কাহামকে বুমা বুফানি বরম জেরাই হামিয়াকে বুমা বুফানি সরম তাবুকনি ককলমনি বুমুং লগিরদি লগিরদি লগিরদি আনো নং লগিরদি আনো নং লগিরিখে হাকসালসে সাম্পাঙ্গ হাবানি পজারক আনো নংরুখে হিলিকসে হেলেং অঙ্গ আনি গান্ডার বাজাউই তংখে লেংমা সে লেংয়া অঙ্গ হাবা কলকমা পাইয়া অং তংব ডাক্তি সে পাই থাঙ্গ হাপিংনি মৈখতং খলৈ তলাঙ্গৈ নগ থাঙ্গি জানো তৈসানি আব রমৈ তলাঙ্গৈ গো দগরে ওই জানো নি ইয়াকনি মাইমুই মাচাখে বেমারসে হামুই থাঙ্গ কনৈ খাক বাকসা কবিদি জাবখে চুগিয়াসে চুগুই থাঙ্গ কনৈ থানজাকে ফান থনলাইখে মানিয়াসে মানৈ থাঙ্গ আনি তাবুকনি ককলবনি বুমুং ঋষি তিলেমা বিহিক বুসাই তৈলাইমা ঋষি পৈতু চালাইয়া অংমা বাইসি খরকসা তে খরকসান পৈতু খালাইদি এরেং এরেং কক সাউই তাওয়ালাইদি তংমুং কথারকে তংনানি নাংনাই হাইকেসে পৈতুব খালাই মাননাই ঋষি নাংলাইয়ী ওয়ালাইমা খরকসা তে খরকসানো মাজরা বেরমা মাজরা সাবনি চেরি নাইলাইদি মাজরা কৃখে তংনা চাইতকদি জেফুরু বড় রংনি নাইসলেরমা বাংফ্লাইও ওয়ালাই সুগলাইব আফুরু নফায়ো ওয়ালাই সুগলাই তাংলাইদি নুখুংসে কাক খাইদি টংমানি ওংখাই লিগি লাগাই নুখুংব থাংসিনাই বাই বুমা বুফাসং নরক নরখা কাই কাইলাই বলাই খ্লাইনা আবু বুসুক সেদাই বিহিক বুসাই কক জাবলাইদি হালকন কাক খাইদি তামতং কৰি আবো সালাইদি গৰিকে পাই রুদি পাই মানিয়াকে কিসা নাইসিংদি খানো মেথেবি তংদি যে তংমানি হামজাক মারুখাই নুখুং ফায়ানো হামসাই তা অংলাইদি খালাই বিলাই আবো অংমানি চায়া হামজাক মানো সে কথার খালাইদি কাকলাই ফুইলাই হামিয়া তাবুকনি ককলবনি বুমুং বুখা নন কেবো মেচিনি মানিয়া বাগ্রুম বাসাই রেখে নন কেবো কা সুই মানিয়া উসে বই নংথাংকে নন কেবো নারগুই মানিয়া থাংনানি হনই চংখে নন কেবো থকিউই মানিয়া সিমুংনি নি তংখে নন কেবো চারিউই মানিয়া তাইয়া নং হনই তংখে নন কেবো খানরুই মানিয়া নংয়া নং হনই তংখে নন কেবো নাইসলেরুই মানিয়া হামজাকমা নং বুইন রুখে নন কেবো সিকিউই মানিয়া কেরংনি সিমুং তংখে নন কেবো লাচিরি মানিয়া কুবুয় নং তংখে নন কেবো সকলক মানিয়া তুইয়কনানি রংখে নন কেবো কুতুগুই মানিয়া সামুং নং খালাইনা রংখে নন কেবো দেরারি মানিয়া আকলনি নি হামখে কাইসা নন মেচেনি মানো নি বখানো নন মেচেন আনি তাবুকনি ককলবনি বুমুং তংমুং

তঙ্গই মকল মাসকরা কসম কে ফুলচা খাই কত্র তোমাব মেশিন পাই সুজাক সুজাক খাই না খা আবো খাই হই খাইমানী তাবুক মোখাং সিমিয়া খিসিলাম্ব আইনা কলগ বসাই নাই নাইয় ফাই খেতাই হর থা প্রবাইসা বসাবাই নাইথক জাক্কা হই বিসগ্রা সাজাকে তাইব খাত তং মা তংজাও সঞ্জনি অশানী মল অশা সাম্পই ফাইকা কার্তিকনি খুব তাবুক কক থাইসা কৃই টাঙ্গে হেনকে বিহিংনি কক খামাং তাবুক কার্তিকব বুকুক দঙইব ববাংজা বিহিংনরি কতাল তাই বসাজনরি কতাল পায়রেনা আবুন তাবুক বিথানী বেলাইন কক কতর হরমুক্রী মানজাগিয়া ইয়ং ওয়াইসা আয়ং ওয়াইসা খাদিমাং মকল বাই বকল নাংলায়া ওয়াইসে উইসু বুমা বুড়ি চিকন বিনি নুখুঙ্গ তনিমানি পজারো জুই টংমা হাইংজাগ হাইফান বুমা আনি বুমা হই অকক বকর ফাইমন নবরে বাকসা কবনি রহর কামিও টংফ্রু জেসেগ্রাং বায় তাবুক কার্তিংনি নুখুঙ্গ আবুনি সাই তাইব গবাং বায় টাঙি বাইয়া টংনাই বিহিনী টমুং সামুং সলাইজাবাই বাকসা রাং বো সলাইজাকনা নাংখা চামুঙ্গ কার্তিক খনসুরই নাইসুকা হাইফেন বিয়াং বিয়াং তৈব ইয়াফাও তুই গজায় হাই রাংবো গসা জায়গা আকো বসাজে বসাই মানখা তাই রংনক থাংফ্রুব টিফিন রক্তলাংনা নাঙ্গ রাংনি কক কাসা খাইন কার্তিকনি বুমা কক থাইসা সারে গিয়া বিয়াংনি বিয়াং বিনি সাগদ কলাইন কিরিজাগ ওয়াইসু উইসু অ বরিজুগ অ নকনি নকরি থাংনা মসংজাগ অ নুখুঙ্গ বসুক টংকি সেপকে মা টং আবো ব সিমেন সাবইমান আবো হাই ওয়ানসু ওয়ানসু গুই ওয়াইসু উইসু মাই মুজাইয়া মুক্তি রেকে রেকে এংজাকে ফাইজাগ কার্তিকনি বুমা হাইফোন বসুকনি মোখাং নুগুই বেভাগ নাইসা হজাক থাঙ্গ মুক্তি নংখরমাং তাইসা দাজাক থাঙ্গ বসু বাই সঙ্গজাগ না না তামুনি মকল মুক্তি রেকে রেকে বুকু অংয়াবলে হই তাই খাকসা বোখাগো না হারি মকলনি মুক্তি ফাটসাকে হুই মনি ফুনুক যা বুঝুই অসানী দুকমালিনে রুংনক হাতি বারনি বাকে সজাকসিনাই কার্তিক হর থুপ্রু বিহিক বাই তামু হুনু হুনু কক সালায় বিহিকনি খরাংমাং হুনু হুনু খোনাব ও অসানী বেগাসন বিয়াংবো তৈরি হনজাগ বিহিক বাই কার্তিক রাঙ্করি হইব সাহই বুঝিয়া কার্তিক ন লুন্না দি হই দায়ও বিহিক বইহাই শিলং জোরাফান থাঙ্গি ফাইনা মুসংজাগ সঞ্জনি হাইনি বাকে তাবুক বুমা বুড়িচিং বড় কলাংনাই আবোন তুই কক বাংলাইজা হাইকিন দুমালিনী রংন হাতি বারনি বাকে সজাক খা সালচা কার্তিক আইসুক গানা গিনিনী বরক বাসায় খুনে সুগাং বুমা বুড়িচিং সসাও আমা বাসাসে দি নন কাইসা জাগা তুনে রইগেনা যং শিলং জোড়া গেসা থাঙি ফাইনানি ইয়াং চেরাইনি রংনক থাঙনা নাই হনকেবা ইক সালনাই সালদানী বাকেসে বুমা বহাইলে বুরুম বারাম বাসাখা কার্তিক সাও মা নিনি মানে খনি তংবাই মানে যত খাতি বাইদি বুমা বোকা খেপ সাংজাগ বুমা সাও নরক সালনাই সালতামসে হনকেবা তামনে আসুক মানে খনি তংথুন্তা হাইকে কার্তিক ন ইয়াক ইয়াক খাই বুমানী মানে জে তংমানী খাতি উই কাইসা বেগ দাউরি বাইখা কেবা বাসা বাইয়াখু বফাঙ্গ টংনাই টকসা টকটিব সিরিং সিরিং নখো কার্তিক বিনি উস্কুতার কসামন কাইতা খাই স্টার রুয় বুমান লেজাগ তামু নংখরে মায়াকু দাহনই বুমা বুসুকনি মোখাং ফন কিসা নাই থাঙ্গন হই বরক থমা চুকি থাঙ্গে নাইয় বুসুক উল্টা পুল্টা খাই খাকু সিয়াকাই থুজাক বুসুন নগুই মকলনি মুক্তি থপ থপ কলাইজাগ বুঝুই আং থাঙ্কা হই সানা মসংজাগ হাইফান বুসলা লেজাগৈ কুতুকরি টমাবাই বিনি লাথা নাউই উস্কুতার কাকা লামা বতক কার্তিকনি বুমানি মকল মুক্তি তাঙ হেনকে বসাইমানকা বসারক বাই জালনা নাইখা লামনি সৈরক বুড়িচিং নগুই শিয়াল হলুমা হাইকে নাহারি খাইসিকলাই এরেকথারলায় আবো কার্তিক মৌসা শিয়া ইয়াং বুমা বুড়িচিক থাইসা সঙ্গ্রিগিয়া ব্যাং তনুইনা নাই হই বসা জে থাইয়া তনুয় আরো নাই হই ওয়ান সুগৈনাব বুমা আগি সেরায় কার্তিক মাইসিং জ্বর মাইদুল সগৈ সারিমারক মৈতমান জাগ তাই বুফাবাই বুজানা নাইখে বমানা খাইমারক বেবাক মকল কসাজাগে ফাইজাগ হাইকে মকলনি মুখ দুই রিগানাই বুসুক বাই হুমাং গরংসা গেট গানা ফাই বুথাক ফাইখা বুমানী মোখাং নাসি রিগিয়াঙ্গি কার্তিক সাও মা নং সালনাই সালতাম অরণ দংদি দো আংন ডাক্তিন না ফাইন হই আরনি খরকসা বরক বাই কক সাউই আরো কলাঙ্গি থাকা কার্তিকনি বুমা হিয়াসি লেখামাং দ দিনে বাই হাতি বারসা কাকা গেট বোখাংমাং নাহারি দ বুসলা দা বুসং তুবই ফাইন হই হাইকে নাসিংমাং নাসিংমাং হাতি বারসানী হাতি বার নই

হাতিবার নি হাতিবার থাম তাই তানসা নি উলো বিশাঙ্খা তাবুক বসলা নিপ্রি নাহারই দংজাও বুড়িজ মাইসা দিহনই রেজা গুসায়া হাইন থানদ্র ফুই কিসা সাও তাই তৈর কিসা ন আসক ন হাইকেন তাইব বুড়িজ খাকা কার্তিক নি বুমা মকল বহামকে নুগিয়াঙ্গি ফাইসাকা তাবুক জরা জরাও বুসু মৈতু মানজাগী কাব বসলা নি ফাইমা খরং খামা হেঙ্গজাগী গেট জরা খাসি খাসি নাইফায় হাইফান হাইন হাই তাইসা কিফিলমা থাঙ ওয়াইসু লামা বখাগ বইহিম তংমানো বসলা হাইজাগী রিহিনি রিহিনী কাব মুক তুই সকর সকরে কাব ফিয়া ইয়ং বসলা হানজাং তামো গঠানদা দংখ বরিশুক কে বসে হানাই গ্রী তাবুক বরিশুক বিনি মংরক পকজাগী তামো তামর হই সাদ্রঙ্গ বিনি বসা কেব গ্রী হই সাদ্রঙ্গ হাইন কব হাইঙ্গী খাই কবই সাক সাইসং কক সাদ্রঙ্গ দুকমালি বসই থাংমা ফুঙ্গ বাসাও কাপসুকা নানালা হই রুতুই কাপসুকা নানাবই থাংনা হই কাপমাং কাপমাং লেংখা তাঙে কাবে দংনাই সালব্রুম ব্রুম বিনি থাই লগিসং রংনক তুনৈনানি নাহারনানি চারেনানি খারিনানি বেবাক ন বসই বুমা বন বাকা আসুকসি তাই বেবাক ন বসইমাং বুমা সং বিনি নানা বুনি নগ থাঙ্গ খনানো ফাইনাহনই সাহইমাং থাকরেখা আস হালো দুকমালি বসইন খাতাংজাগী লুমখা সালাই সালতামকা ন হালে হামকা হামুই বরক শিলংগ থাংলাইকা শিলংগ থাঙে ফাইকেন দংমালে আসক বসইনি মূ খোপাইলিয়া বুমা সময় সিকি জাকমাং বব কিসা তামো বহাই রিংজাগ খনায়া অঙ্গী থাংজাখা বিশিক থামনি উল তাবুক দুকমালি বিশি দকনি উমরংখা শিখা বুঝিখা কাহাম হামিয়ানো সাবৈমানবাইকা চেরাই জরানি কক্রক বগুই তাবুক দ্রুক দ্রুক কতালো ইয়াপ্রি সেখা বুমা বুফাসংখাই তাবুক ব আতমু নতমু ওয়ালাইলায় কতলায় তাবুকাই দুকমালি বমানি তমুনা কিসা কিসা নাচলে জাকা হাইকিন সালচা দুকমালিনি রংনকনি পিকনিক থাকনানি হই সাকলাই জাকা বরংনি পিকনিক গ্রংসা বুড়া বুড়িজুক তমানি থায় তলাঙ্গী তুনেরি জাকা আ গেট বিশিংগ হাবখৈন বুড়া বুড়িজি রংনি মকলনি মুক দৈতাই থাকরি মানালিয়া বাইথাংনি বুসুক বুসা হাই অংজাকবাই গবাগৈ মতম সুনাইবা সাব গবাগৈ কাবনাইবা সাব হাইকে সেরংনাই রব তামো খাইনাই খায়া জাবৈ মানলাইলিয়া আরুনি আবহাই তমুনি নবর মানই দুকমালে আচমসা তামোজানি এংজাগী সাবন রুতু ইয়াং উয়াং থাঙ্গী নুক জায়গা বিনি সাক জালাই সুঙ্গ সাবনা নাইটুক দুকমালি খরাং গ্রী বিনিমাইব তামুনো মানে কাইসা কমা জাকৈ চর চর রুতুমাহাই রুতুগ ওয়াতৈ ওয়ানা নাইমাহাই মাখাংখাই বেপাক রুম ন পাইসুগুই নাইবেখা বিনি রুতুমানি মানে মালিয়া কেবু সাহইমানিয়া বথাম রুতু উল বুফাং তলা খরকসা বুড়িশুক নুহরকা খনাই খনৈ গ্রীখা বুড়িশুক নি দুকমালি আ বুড়িশুক আয়ং বেখাক থাংকা আ বুড়িশুক বিনিমাই বতামুজানি সাবৈমনি দঙ্গ দুকমালি স্রাবজা আ বুড়িশুক গানা থাঙ্গী সিরিংকে বাসাবি দঙ্গা আ বুড়িশুক আতমশিও আতমশিয়াঙ্গী কবহারাইঙ্গি থাঙ্কা দুকমালিনি মকল মুক্তি থপ থপ হাওয়া গলাইখা আ বুড়িশুকনি কানমানি রিগেনাই বিশিকনি সিগাং কানমানি আবোন আবো গানজাক সুজাগিয়া হাসিংসা হাদুলি নাংজাক দুকমালি আ বুড়িশুকনি গানা থাঙ্গী ইয়াকুং দেব সাগারমৈ খুলমৈখা বুড়িশুক সাবো হই দেব সাকে ইয়াকুং নর দুকমালি আ বুড়িশুক নানা ও নানা হই গবাগে কাবকা নানা নর বহাইকে সক পাইকে হই নাই আনো কিসাবনা সায়া নানো বহাই কিসাবনা সাবি কাবুয়া হই কাবকা অমদানি নি বসারকনি তমু অমদানি নি বসারনি হামজাকমু নানা আং ননি নি নুসুক দুকমালি বুড়িশুক অসানাং অসানাং নং সক পাইকা কাপ্তুতি মতম সুয় কাবো মনি ওখাই ইক অবন আনি সুখ হই ফুনগ বিনি বদল বুড়া বুড়িশুক রকন আর নি বুড়িশুক বুড়া তাই মরগনাই বেভাগ ন কাপ বাইখা দুকমালিনে বায়াব্র যতন খোয়াওয়াক অঙ্গী মকলনি মুক্তি ফাইজাক পাইকা সাবোবা কুং তৈ সুরবই খরং পাতৈ পাতৈ খে কাপনাই সাবোবা সানা হামলিয়া স্রাবসানি বিশিংন আর নি নবার তৈবার সলাজাগী তকসা মাসানি খরং গ্রী হাইঙ্গী কামিও খরকসাসে থিমা হাই গ্রী সর সর অঙ্গী থাকা দুকমালি সিলক সাহুই কাপমাং কামাং বেধাপ সালেঙ্গী কলাই থাকা উলসি সাহুই গেরাং কোরাং মানে খেতলাই মানে খরং খনাউই বাসা মাবা নগ সকবাইজা বুমাবাই বুফা ওয়ালাই লাইজাক দুকমালি মখাং কসমকাই সিরিং সিরিং আসুগৈ ওয়ানসুগ বুঝিবে সাজাকমানি ক জানাং আং থাঙ্গিয়া আং অরণ দংনাই হই সামানি আং অর দংখাইন আনি বসারক সাজাগ আং অর দমৈন থেকে আনি বসার হামজাগ বুঝিবাই আকক সাজাকমানি মকল তাবুব গভাবি দুকমালিনি বোমা সঙ্গে ওয়ালাইমা খানাউই।

காவல தங்கமனேல மாதவரே இதய மகே மனோ ஜரலே சகய.

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে 13টি সংস্থার সঙ্গে চুক্তি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গায়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। ভারতের সরকারি প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় বতসোয়ানায় 10 টন ওষুধ পাঠালো ভারত। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, রায় মানতে নারাজ আওয়ামী লীগ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উজবেকিস্তানের সমরখান্দে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানান। নতুন দিল্লিতে DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা বিমর্শ 2026-এ ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে DRDO নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: आज 2026 में DRDO ने मिसाइल से लेकर राडार्स तक, कम्बैट एयरक्राफ्ट से लेकर सबमरीन्स तक, इलेक्ट्रॉनिक वॉरफेयर सिस्टम से लेकर आर्टिफिशियल इंटेलिजेंस तक हर क्षेत्र में अपनी कैपेबिलिटी साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए DRDO आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
0: প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে MSME ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। দেশে প্রতিরক্ষা স্টার্টআপের এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
1: साथियों, भारत में डिफेंस स्टार्टअप की एक नई वेव उठ रही है। आपने देखा होगा आज कुछ वर्षों स्टार्टअप का नंबर क्या था और इस समय स्टार्टअप का नंबर बढ़कर कितना हो गया है। और ये स्टार्टअप इनोवेटिव होने के साथ साथ एजाइल भी हैं और ट्रेडिशनल डिफेंस मैन्युफैक्चरिंग मॉडल को डिसरप्ट भी कर रहे हैं। फंडिंग, मेंटरशिप और मार्केट एक्सेस से उनके लिए डिफेंस सेक्टर में अपॉर्चुनिटीज बढ़ी हैं।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তরিত করা হয়। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন সক্ষমতার মান যাচাইয়ের উদ্দেশ্যে সিস্টেম ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং সামারের সংস্করণের জন্য DRDO কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গায়ার উপর হামলা ভারত কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত

0: উদ্ধার করার জন্য ভারত আহ্বান জানিয়েছে। পানামার পতাকাবাহী জাহাজটিতে 14 জন ভারতীয় নাবিক ছিলেন। ওমান উপকূলের কাছেই জাহাজটি হামলার শিকার হয়। বিদেশ মুখপাত্র বলেন, তাদের মধ্যে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, একজন এখনও নিখোঁজ।
1: This attack happened off the coast of Oman. It was a Panama flagship on which we had 14 Indian nationals or seafarers, of which 13 have been rescued, and we deeply thank the Omani authorities for rescuing our nationals. One Indian national is missing. Search and rescue operations continue.
0: জৈশ-এ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের উপর 70 লক্ষ পাকিস্তানি অর্থমূল্যের পুরস্কার ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমক বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। কেবল এমন ঘোষণা না করে নির্দিষ্ট ফলাফল আসতে পারে, পাকিস্তানের উচিত এরকম সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
1: हम लोगों ने कई दफा देखा है कि इस प्रकार के आंख में धूल झोंकने वाली हरकत पाकिस्तान करता रहा है। इससे एक स्टेट स्पॉन्सर ऑफ टेरर के नाम पे अनाउंसमेंट करने की जरूरत नहीं है, उनको एक्शन लेना चाहिए, क्योंकि उनको खुद ही पता है कि लोग कहां हैं, उनको अरेस्ट करना चाहिए।
0: ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোয়াড গোষ্ঠীর গুরুত্বের উপর আলোকপাত করেন। হাইকমিশনার গ্রিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাদের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে তা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। তিনি জানান, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয়ের প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি বহন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে আজ ত্রিপুরার আগরতলায় যশোদা এআই এর উপর একটি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এআই এর ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। 30 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গর্ভাবস্থা অবসানের জন্য 15 বছর বয়সী এক ধর্ষিতা কিশোরীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত একথা বলে। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করে বিচারপতি মধু জৈন বলেন, একজন নারী মা হতে চান কিনা সে বিষয়ে কেবল তারই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। পশ্চিমবঙ্গের মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে দূরদর্শনের যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটি তথ্যপ্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসেবেই পরিচালিত হতো। 1976 সালের 1 এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনগত স্বায়ত্তশাসন পায়। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন বর্তমানে 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাজেয় কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওড়িশায় আজ কৃষি উৎসব নোয়াখাই পালিত হচ্ছে। নোয়াখাই উৎসব নতুন ফসল তোলার মরশুমের সূচনাকে চিহ্নিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য বতসোয়ানার জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে ভারত আজ সেদেশে

0: 10 টন অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই পদক্ষেপ দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলির সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার বিষয়ে দেশের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। মামলার সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন AFM বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজল শামস পড়শ, মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ এই সিদ্ধান্ত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। 2 বিভাগে ওপেন এবং মেয়েদের ক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ভারত আবারও নামছে শিরোপা দখলের লড়াইয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতুমা বক্রক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি চিসনি শালমারি দিল্লি কতালনি যশভূমি অ সেমিকন ইন্ডিয়া নৈ সাই নৈ চিদকনি ফিলবাস নাম ফিরমুং চেঙ্গেলিবান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাপাং তাং বেখরে ফাংপ্রাই তৈ জুদা জুদা তাং বুতাং মুখতাং ক্লাইথানি ইঞ্জিনিয়ার স্রকনি সামং বেলাইন নাঙ্গুকমা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি কেরংগাইদা ক্রাক খাইনাও চিবা সাইনি গবাং কেন্দ্রতে হাস্তেনি নাইমথাং বদল মুরুকমাবো তনি জাগানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক জেসি মুকুমুলি ক্রিকেট বাতাইলাইমুঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন অংখা তবুক ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি চিসনি শালমারি দিল্লি কতালনি যশভূমি অ সেমিকন ইন্ডিয়া নৈ সাই নৈ চিদকনি ফিলবাস নাম ফিরমুং চেঙ্গেরিওয়ানো সালথামরমই যোগালি জাগানো অ পান্ডা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইলেকট্রনিক্স তৈ ককথুম তাংসেপ ককচংলাইনক তৈ সেমি কথাবই অ কুথুম লাইমুং যোগালিওয়ানো আর সেমিকন্ডাক্টর্স নামুং তাই তাংসেপন খবই জুদা জুদা নাংকুকমা দিখিল নতৈ ককলাম সালাই জাগানো অ কুথুম মুঙ্গ হায়ুং বেরামনি মথা বাই ভারতনি মানজাকমুং রাং বক্সিনমুং তাই তাং সেপ চুবাচুনি সেপ বাঙ্গানো সেমিকন্ডাক্টর ভারতনি মানজাক মুংন তৈব ক্রাক খালায়ানো তাং ঘর বলংতেই নবার দিবার স্লাইমুং মন্ত্রী ভূপেন্দ্র যাদব তংসক নাই হামক্রাইনি শাখা ফান বক্সিনখা তিনি গান্ধীনগরনি মহাত্মা মন্দির হায়ুং সার্কুলার ইকোনমি ফোরামনি ফিল চিস নাম ফিরমুং চেঙ্গৈ কক নারকমাও মন্ত্রী শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈদুলমুং বাই সামুং ফনাং ফিরমুং স্নামুং তাই খাতি নারকমাও ভারতনি কসাম হুকুমু রায়দা রকন কতাল রায়দা বাই গদাল রাজাখা সার্কুলার ইকোনমি লুকুতাই হামক্রাইনি বাকে স্লাইমুং অবানসক মুং বুসকাং তনৈ সংসাজাক ফুরাম কায়দক চিবানি গবাং হাকতনি খরকনৈ সাইনি গবাং লুকু আদংরক মান জাগানো গুজরাটনি মন্ত্রী অক্রা শাখা রাংথং হামক্রাই তংখরতাই তংসক নাই হামক্রাইন থানসা খলায়ী বসকাঙ্গই তলাংনা নাংনাই ফুরামো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রিন এনার্জি তাই স্টার্ট আপ ইকোসিস্টেম নখবই দাল বিদাল নাংকুকমা দিখিলনতৈ ককলাম সালাই জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাপাং তাং বেখরে ফামক্রাই তৈ জুদা জুদা তাং বুতাং মুখ থাং খ্লাইথানি ইঞ্জিনিয়ার স্টকনি সামুং বেলাই নাংকুকমা তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন লুকু সামুং বেদেক তৈ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স নি থানসাখে যুগালি মুংবাই সংসাজাক ফিল বাচি টুকু ইঞ্জিনিয়ার শালনি পান্ডাও ব অকক সাকা ব হাসেনি ইঞ্জিনিয়ার স্টক বাইস নামজাক জুদা জুদা খুরসাজাক থতক তাং বেখরেপ নতৈ খুরসাউই খাস রাংজাকমানি কক্ন সাকা মন্ত্রী অক্রা ত্রিপুরা নখবই উত্তর শালকা আমচাইনি বাকেই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাই সাকলাইজাক হীরা মডেল মুখ থাং খাইনানতৈ শুক্রবুই শাখা পান্ডা মানজাখা তাংরা জে কে সিনহা লুকু সামুং বেদেকনি সচিব কিরণ গীতে কামি হামক্রাই বেদেকনি সচিব অভিষেক সিং আকসং পান্ডাবো জুদা জুদা বেরেম খুরসাজাক থতক খাইমুং নতৈ ইঞ্জিনিয়ার স্বপ্ন সকাত ইয়াফার জাখা ইঞ্জিনিয়ার শালনরগৈ তিনি আগরতলানি লুকু সামুং বেদেক তৈ

इंस्टीट्यूट ऑफ इंजीनियर्स त्रिपुरा बेदेक निजु कालीमुंग बाई नुयुंगमा बुसकांगने सिमि हिमबतक लुवाजी जाखा आरो मानजाखा कुचुग्रुंग मंत्री किशोर बर्मन ADC Village Committee Chongbari Kerong Raida Krak Klainawo Chibar Shaini Kabang Kendro Te Hasteni Naimuthang Bodol No Murukmawo Toni Jagana Abuni Bishing 74 Company Ni Bashai Kendro Ni Kosha Shankrak Bodol Ni Jawan TSR Te Haste Police Ni Khorok Chi Shaini Kabang Murukmawo Toni Jagana Tabuk Ni Bishing No 47 Company Ni Kosha Shankrak Bodol Ni Jawan Rok Hastewo Faishok Paika ADC Village Committee Amzayo Kerong Raida Tongka Chang Halok Bawi Toni Nawo Police Ni Kuchuk Asuk Tiny Officer Rockne Tidul Mumbai Haste Police Day TSR Bodol Rock Route March Chenka Kurza Taiklayo ADC Ni Kai Bara Char Chisini Village Committee Ni Bebagai Kai Brish Hai Bara Chuku Chisini Asuk Tiny Bishing Kai Nish Hai Chukura Bachi Bri Asuk Tayo Buskang Nui Chichar Shalmari Bod Yasak Zagana Tabuk Ni Bishing No Tipramo Tabodol Ni Batai Nero Kai Shash Hai Bara Bachisini Asuk Tayo BJP ni Kaichar Sisa Asuk Thayo te CPIM ni Kaisha Asuk Thayo Batayawi Kaplayankha Akashbani Agartala Kendroni Okoktuma Khnai Tongbayo Akashbani ni Koktuma update manani bagai login khaidi www.newsonair.com news on air app follow khaidi hodalamo facebook te x handle all india radio news te instagram page air news alerts naidi official youtube channel news on air abno karibo akashbani agartala kendro ni koktuma update manake x handle akashbani news agartala facebook o air news agartala te youtube o akashbani news ए आई तांगसेपनो सामुंग थेपामानतुई ब्रीरकनो सिरिमुंग बांगरिना ते डिजिटल सामुंग हामक्राइनो नाहारी तिनी आगरतलाव जशुदा ए आई ककमुंगनतुई फ्रंगमुंगनी तांगबतां कायसा जुगाली जाखा बसं ब्री नायख्रांगनी चुबाचुबाई ते हास्ते ब्री नायख्राइनी जुगाली मुंबाई संसाजाक अ तांगबतांगो मानजाखा त्रिपुरा यूनिवर्सिटी ते जुदा जुदा रंगनकनी स्रंगाइजेग्रक हापांग बेदेकनी ब्रै सेबुक खाइनाय रक त्रिपुरा रुरल लाइवलीहुड मिशन बाई क्रंगजाक जुदा जुदा आमचाइनी ब्रीरक हास्ते ब्री नायख्राइनी चेयरपर्सन जर्नादेव बर्मा साखा ताबुकनी कक थुम तांग सेब जराव ए आइनतुई ब्रीरकनी सिमुंग तंगनानी नांगो सैखे ए आइताइ डिजिटल तांग सेब सामुंग थेपाइमानखे ब्रीरक रं तांग सामुंग बाई थांग चुकजाकते बानियाव कताल सेब नामुई मानो फ्रंगमुंगनी तांगबुतांगो रं सामुंग तांगखर हापांग नायकल मुंगनी सामुंगते सालब्रुमनी लांगमावो ए आइनतुई ककलाम सालाइ जाखा आबुनी लगी लगी डिजिटल तांग सेब सामुंगो थेपामानी मुख थांगमुंग ताई ख्लाइ थाई सामुंग रक्नो तुईबो खुरजा जाखा বিজেপি প্রদেশ কাসকু অভিষেক দেবরাই শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী আচাইমা সালনরগৈ তালসারময় সেবা সংকল্প অভিযান প্রদেশ বিজেপি নি যুগালী মুম্বাই ব পালাই জাগানে তিনি আগরতলা ব ককনুমা থুমনাই রকনি থুম ব অকক্ন শাখা তিনি দূরদর্শনী ফিল ডক্সি সিনি সংসামা শাল 1959 বিশিনি চিবা সেপ্টেম্বর শালমারি আকাশবাণী বিশিংতৈ আমজকমুংনি বিশিংতৈন তেল অ সেপ্ন চেঙ্গি রাজাকমানি আপ্রুনি রাষ্ট্রপক্ষক ডক্টর রাজেন্দ্র প্রসাদ পুইলা ও আওয়াইমুং চেঙ্গি রিমানি চিনি আঙ্গনবাড়ি চিনি বার্জা ও ওয়ানশক মুগ্ন বস্কাংতনি ও তালনি চুকু সালমারি নিসিমি অক্টোবর চার সালমারি জরা পালাই জাগানো ফিল চুকু রাষ্ট্রীয় পোষণ মা ও সামুংবুতাংন মুখ থাঙ্গ চাসারুনা নাহারৈ গুমতি হাঙ্কর তিনি হাঙ্কর বেরেমনি যুগালী মুংনি ককলাম সালাইমা সংসা জাখা উদয়পুরনি হাঙ্কর নাইকলফাং হাবানকনি কনফারেন্স হল যুগালী যা ককলাম সালাইমা ও রাষ্ট্রীয় পোষণ মানি জুদা জুদা তাংবুতাংন চাসারুনানতেই ককলাম সালাই জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক জেসি মুকুমো লীগ ক্রিকেট বাতাইলাইমুঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন অংখা এমবিবি স্টেডিয়ামও পাইথাক থমুঙ্গ তিনি পুইলা ইনিংস লিড খাইয়ই স্পোর্টলিঙ্গ ক্লাব বাই দ্র অংখা জয়নগর ক্লাব আবোবাই কাইচি নই পয়েন্ট মানখা রানার সঙ্গে স্পোর্টলিঙ্গ ক্লাব মানখা কাইচি পয়েন্ট ইয়াঙ্গ নরসিংগনি টিআইটি থংখন হলানি স্থায়ী কাইসা থমুঙ্গ সংহতি ক্লাব ন কেবেঙ্গই লিড খাইয়ই দ্র অংখা ব্লাডমাউথ ক্লাব হাস্তে বেরেমনি থাংতা বাতাইলাইমুং তিনি সিমি কয়লা শহরনি উনকৌটি কলাক্ষেত্র ও চেংজাখা উমর বিশি চিব্রী বিশিনি চিসিনি তাই চিচুকুনি ব্রীচলার কাইনৈ বেদেগ হাস্তেনি কাইচার হাঙ্করনি খড়ক সারা স্নিচি বা বাতাইনৈরক ও বাতাইমুঙ্গ মান

লাগানো উনকোটি জেলা পরিষদনি কাসকু অক্রা অমলেন্দু দাস ও বাতাইমুং চেঙ্গেরেখা বাতাইমুং টঙ্গানো বস্কাং সাংরং শালজরা খুয়াইহাপাং রেমচিনি রংনকনি সিনথেটিক ফুটবল থংখলাও তিনি নিশিমি চেংজাকা হাস্তে বেরেমনি উমর বিসি চিসনি ব্রী ফুটবল বাতাইলাইমুং সালথামনি ও বাতাইলাইমুং ন চেঙ্গেরেখা বলংমন্ত্রী অনিমেশ দেববর্মা আবনকারীব মানজাকা এমএলএ পিনাকি দাস চৌধুরী কল্যাণী রায় আকসং ও বাতাইমুং হাস্তেনি বেবাখাঙ্করনি বদল দলসাতে ত্রিপুরা স্পোর্টস স্কুলনি বদল দলসানক হবই বেবাগৈ কাইচুকু বদল মানজাখা সাল নৈনি পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং তিনি UBST ন কেবেঙ্গৈ পুইলা ইনিংস লিড লাইখা OPC শহীদ কাজল মুকুমু থংখলাও সংসাজাক থংমুং OPC UBST ন কেবেঙ্গৈ ব্রীচিসা রানী লিড লাইখা PTA থংখলাও সংসাজাক তেই কাইসা থংমুং কসমোপলিটন উইকেট কাইব্রী কমাবই ব্রীরা নৈচি চুকু রান খাইমানী উল পুইলা ইনিংস সাকলাইখে চলমান সঙ্গ উইকেট কাইসা কমাবই নৈচিসা রান বাই ব্যাট খাই তঙ্গ তাবুকন বাতিবারনি ককতুমা বস্কাং দামনৈচি ব্রীয় হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ গবাং বাতৈ ওয়াইমানো হুনৈ হজাকলাইকা নবাতিবার নাইখং খনাতুংমারি টঙ্গানো সাকাবো 35 ডিগ্রি তে খামাবো 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টঙ্গমানি সাকাবো 35.9 ডিগ্রি তে খামাবো 27.2 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনেনি সিকাং ককতুমা বুবাগ্রক তেই বৈশা সাপিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি জিসনি শালমারি দিল্লি কতালনি যশুভূমি ও সেমিকন ইন্ডিয়া নৈসাই নৈচিদকনি ফিল বাস নাম ফিরমুং চেঙ্গৈ রিওয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাপাং তাংবেখরে ফামক্রাই তেই জুদা জুদা তাংবুতাং মুখথাং খাইথানি ইঞ্জিনিয়ার সকনি সামং বেলাই নাঙ্কুকমা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি কেরংরাইদা ক্রাক খাইনাও চিবা সাইনি কবাং কেন্দ্রতে হাস্তেনি নাইমথাং বদলনো মরকমা ও তনি জাগানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাগ জেসি মুকমু লীগ ক্রিকেট বাতাইলাইমুং জয়নগর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন অংখা ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীচিবাবো

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে 15,000-এরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে 2,000 টাকা পর্যন্ত বিনা শুল্কে লেনদেন করা যাবে। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল জয়নগর ক্রিকেট ক্লাব। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় 15,000-এরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে 74 কোম্পানি, অর্থাৎ প্রায় 5,000 কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান ও টিএসআর এবং রাজ্য পুলিশের 10,000-এরও বেশি কর্মী। ইতিমধ্যে 47 কোম্পানি আধা সামরিক বাহিনী জওয়ান রাজ্যে এসে পৌঁছে গেছে। এডিসি ভিলেজ কমিটি এলাকায় আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানরা রুট মার্চ শুরু করেছে। উল্লেখ্য, এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,954টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিপ্রামথা দলের প্রার্থীরা 1,557টি আসনে, বিজেপির 81টি আসনে এবং সিপিআইএম 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ বিলুনিয়া সার্কিট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, জেলার 3 মহকুমা শাসক, 8 জন রিটার্নিং অফিসার, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিক এবং মহকুমা পুলিশ আধিকারিকগণ। বৈঠক শেষে জেলাশাসক সাংবাদিকদের জানান, দক্ষিণ জেলার 70টি এডিসি ভিলেজের 538টি আসনের মধ্যে 498টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সুষ্ঠুভাবে 10 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ইতিমধ্যে দক্ষিণ জেলায় এসে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পূর্ত

দপ্তর ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত 59তম প্রকৌশলী দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি রাজ্যের প্রকৌশলীদের দ্বারা নির্মিত বিভিন্ন উল্লেখযোগ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত হীরা মডেল বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রকৌশলীদের পুরস্কৃত করা হয়। প্রকৌশলী দিবস উপলক্ষে আজ আগরতলায় পূর্ত দপ্তর এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা শাখার উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, এই ভাবনাকে সামনে রেখে 9ই সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে নবম রাষ্ট্রীয় পোষণ মাস। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোমতী জেলায় আজ জেলা স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উদয়পুরের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে রাষ্ট্রীয় পোষণ মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান প্রদেশ বিজেপির উদ্যোগেও পালন করা হবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। গ্রামীণ পরিবারগুলোর জন্য পেনশন পরিষেবা এবং প্রয়োজনীয় সচেতনতা প্রসারের লক্ষ্যে গ্রামোন্নয়ন দপ্তর এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আজ নতুন দিল্লিতে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এই সমঝোতা অনুযায়ী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল রুরাল

সংকল্প অভিযান প্রদেশ বিজেপির উদ্যোগেও পালন করা হবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। গ্রামীণ পরিবারগুলোর জন্য পেনশন পরিষেবা এবং প্রয়োজনীয় সচেতনতা প্রসারের লক্ষ্যে গ্রাম উন্নয়ন দপ্তর এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আজ নতুন দিল্লিতে একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে। এই সমঝোতা অনুযায়ী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় ব্যাংক সখী এবং সংশ্লিষ্ট অন্য প্রশিক্ষিত কর্মী গোষ্ঠীর আদলে গড়ে উঠবে পেনশন সখী ব্যবস্থাপনা। তারা গ্রামীণ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের সচেতন করে তুলবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, এবং ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সরকার ঘোষণা করেছে ব্যাংকগুলি এককালীন 2000 টাকা পর্যন্ত ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ওপর কোনো শুল্ক আরোপ করতে পারবে না। সরকারি গ্যাজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে রূপে ডেবিট কার্ডের মাধ্যমে করা 2000 টাকার লেনদেনের ওপরেও কোনো শুল্ক আরোপ করা যাবে না। এছাড়া সকল ব্যক্তিগত ইউপিআই লেনদেন বিনামূল্যে থাকবে এবং ব্যবসায়ীদের ওপর কোনো সর্বজনীন MDR আরোপ করা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মহিলাদের সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আজ আগরতলায় যশোদা এআই বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় এবং রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুলের ছাত্রী, সরকারি দপ্তরের মহিলা কর্মী, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকার মহিলা এবং অসংগঠিত ক্ষেত্রের মহিলারা। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মহিলাদের জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে এআই ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারলে মহিলাদের সামনে শিক্ষা, কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং ব্যবসার নতুন সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, গ্রামীণ এলাকার মহিলারা বাড়িতে থেকেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও এআই ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের কাজ ও উদ্যোগকে এগিয়ে নিতে পারেন। এর মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতার পথও আরও প্রসারিত হতে পারে। প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক কাজ এবং দৈনন্দিন জীবনে এআই এর সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা এবং দায়িত্বশীলতার বিষয়টিও তুলে ধরা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব সুস্থায়ী উন্নয়নের কাঠামোয় বৃত্তীয় অর্থনীতিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। আজ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বিশ্ব সার্কুলার ইকোনমি ফোরামের দশম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, পুনর্ব্যবহার, মেরামত এবং সংরক্ষণের প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে আধুনিক নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি বা EPR বিধি এবং মিশন লাইফকে ভারতের সার্কুলার অর্থনীতির পথে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ফোরামের উদ্বোধন করেন। প্রথমবারের মতো ভারতে আয়োজিত এই ফোরামে 65টিরও বেশি দেশের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। সার্কুলার ইকোনমি, ট্রানজিশন ফর পিপল অ্যান্ড প্রসপারিটি শীর্ষক এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ জ্বালানি, সুস্থায়ী অর্থায়ন, প্রশাসন এবং স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে ফিনল্যান্ডের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মিক্কো কিভিকোস্কি বলেন, বৃত্তীয় অর্থনীতি শুধু পরিবেশ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয় নয়, এই কাঠামো শক্তিশালী করতে ভারতের মতো উদীয়মান অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ এবং 12টি রাজ্য সরকারের পেভিলিয়ন এবং স্টার্টআপের একটি পেভিলিয়নও। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত JC স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়নগর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। MBP স্টেডিয়ামে জয়নগর বনাম স্ফুলিঙ্গ ক্লাবের ম্যাচে প্রথম আজ ইনিংসে লিড নেওয়ায় 12 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করে এই খেতাব অর্জন করে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে স্ফুলিঙ্গ ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাব। দুদিনের প্রথম

ভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতায় আজ ইউবিএসটির বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ওপিসি। কাজল শহীদ কাজল স্মৃতি ময়দানে আয়োজিত ম্যাচে ওপিসি ইউবিএসটির বিরুদ্ধে 41 রানে লিড নিয়েছে। পিটিএ মাঠে আয়োজিত অপর ম্যাচে কসমোপলিটন 4 উইকেট হারিয়ে 429 রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করলে চলমান সংঘ 1 উইকেট হারিয়ে 28 রানে ব্যাট করছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে 15,000-এরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে 2000 টাকা পর্যন্ত বিনা শুল্কে লেনদেন করা যাবে। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল জয়নগর ক্রিকেট ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

Thưa Khun, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: কিছু গল্প।
1: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
1: তো সবাইকে আবার পড়াশোনার অনুষ্ঠানে আবার স্বাগতম। আমরা আগে আলোচনা করছিলাম ক্লাস নাইনের জিওগ্রাফি ভূগোল। তো পূর্বের আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পাঁচ সংস্থান তত্ত্ব এবং হিমালয়ের উৎপত্তি, তাই না? শুনেছ তো পূর্বের অনুষ্ঠানটা? ঠিক আছে, তুই এই আমরা আলোচনা করেছিলাম কি হিমালয়ের উৎপত্তি, হিমালয়টা কীভাবে উৎপত্তি হয়েছিল। আমি যেগুলো পূর্বে আলোচনা করেছি তার আবার অল্প সংক্ষিপ্তভাবে কিছু আবার তোমাদেরকে বলছি। আমি বলেছিলাম গন্ডোয়ানাল্যান্ড এবং অ্যাঙ্গারল্যান্ড দুইটা ভূখণ্ড, টেকটোনিক প্লেট, যাকে বলা হয় এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাত, এবং মাঝখানে কী ছিল বলেছিলাম, মাঝখানে ছিল অগভীর মহীখাত সমুদ্র, যেটা তেথিস সমুদ্র, সেখানে বৃষ্টির ফলে সেখানে প্রচুর পরিমাণে পলি জমা পড়ত, এবং পলি জমা পড়ার ফলে সেখানে সমুদ্রটা অগভীর হয়ে পড়ে, এবং পাত গঠনিক তত্ত্ব অনুসারে অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে সচল যে দুইটা পাত, একটা অঙ্গারল্যান্ড একটা গন্ডোয়ানাল্যান্ড, পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো এবং তেথিস সমুদ্রকে দুই দিক থেকে চাপ দিতে শুরু করলো। মাঝখানে জমাকৃত পলি মাটিগুলো ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলো এবং একটা পর্বতের সৃষ্টি হলো, যেভাবে হিমালয়, যেটা পরবর্তীকালে হিমালয় নামে পরিচিত, এবং সুউচ্চ পর্বত যার গঠন কার্য এখনও ধীরে ধীরে চলছে। এজন্যই বলা হয় আমাদের হিমালয় পর্বতমালা একটা নবীন পর্বত। কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, সেটা তো একটা প্রশ্ন ব্যাপার। হিমালয় একজন নবীন ভঙ্গিল পর্বত। তোমাদের প্রশ্ন থাকতে পারে ভারতবর্ষের একটা নতুন ভঙ্গিল পর্বতের নাম বলো, তোমরা কী বলবে, পটাপট উত্তরটা দিয়ে দেবে, হিমালয় পর্বতমালা। দেখি নবীন ভঙ্গিল পর্বত বুঝলে, কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, এখন সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হওয়ার কারণ এটা নতুন এবং এটার গঠন কার্য বেশি দিন হয়নি, মাত্র 7 কোটি বছর। ভঙ্গিল পর্বত বলার কারণ হচ্ছে যখন এখানে হিমালয় সৃষ্টি হওয়ার আগে যখন তেথিস সমুদ্র ছিল, তখন সেখানে বৃষ্টির ফলে অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে পলি স্তরে স্তরে জমা পড়ত। স্তরে স্তরে জমা পড়ার ফলে যখন হিমালয়টা সৃষ্টি হয়, তখন দেখা যায় এখানে ভাঁজের আকারে, যখন হিমালয়ের মৃত্তিকাটা যখন দুই চিত্র, তখন ভাঁজের আকারে হিমালয়টার গঠনগত অস্তরটা দেখা যায়। এই ভাঁজের আকারে থাকার কারণে এটাকে বলা হয় ভঙ্গিল পর্বত, এবং একটু কিছুটা একটা নরম, গঠনটা একটু শক্ত নয় এবং ভঙ্গুর জাতীয়, তাই এটাকে ভঙ্গিল পর্বত বলা হয়। এই হিমালয় এখনও ক্রমশ উঁচু হতে চলছে। এই হিমালয়টা আলোচনা করলাম, ঠিক আছে, কিন্তু হিমালয় আমাদেরকে কীভাবে প্রভাবিত করে, আগে কিছুটা আমি আলোচনা করেছিলাম। হিমালয় আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের ভূগঠনের ক্ষেত্রে এবং ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে জনগণের উপর কীভাবে প্রভাব বিস্তার করে, সেটা তোমাদের জানা দরকার, ঠিক না? তো হিমালয় আমাদের উত্তর সীমান্তে কিসের মতো দণ্ডায়মান, একটা প্রাচীরের মতো, সুউচ্চ প্রাচীর। হিমালয় পর্বতে সবসময় কী থাকে, বরফাচ্ছন্ন থাকে, ঠিক না? বরফাচ্ছন্ন থাকার ফলে এবং উঁচু পাহাড়ে যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির জলগুলো অবশ্যই নিচের দিকে নামবে। নিচের দিকে নামতে নামতে কী হয়, একসময় বৃষ্টির জলগুলো কী সৃষ্টি করে, নদীর সৃষ্টি করে। এই নদ ঠিক তেভাবে আমাদের ভারতবর্ষের হিমালয় পর্বতমালা এমন কয়েকটা নদীর সৃষ্টি করেছে, যেটা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় বিরাট

প্রভাব বিস্তার করেছে। হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন শ্রেষ্ঠ নদী কোনটা বলতে পারবে? বলো তো দেখি। আমি বলে দিচ্ছি, হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন একটা নদীর নাম হচ্ছে গঙ্গা। আরও কয়েকটা নদী আছে, গঙ্গা, যমুনা, সিন্ধু, ইরাবতী, বিতিস্তা, চন্দ্রভাগা, এসব নদীগুলো হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে। তবে গঙ্গা, যমুনা এই নদীগুলো কিন্তু ভারতবর্ষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গা নদী একটা বিরাট সমভূমির সৃষ্টি করেছে, যেই সমভূমিতে প্রচুর পরিমাণে পলি এবং উর্বর মৃত্তিকা জম আছে, এবং উর্বর মৃত্তিকা হওয়ার ফলে ভারতবর্ষকে শস্য শ্যামল এবং বিশেষ করে খাদ্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে, ঠিক আছে না? আর হিমালয় পর্বতমালা উত্তর দিকে দণ্ডায়মান হওয়ায় আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপরও বিরাট প্রভাব বিস্তার করে। দক্ষিণ দিকের বঙ্গোপসাগর, আরব সাগর থেকে মৌসুমী বায়ু হিমালয় অঞ্চলে কী হয়, বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে হিমালয়ের এই দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটার ফলে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং ওই অঞ্চলের কৃষিজ সম্পদের কৃষিকার্যে সুবিধা হয়, ঠিক তো? তো এই যে জলবায়ু এবং বৃষ্টিপাত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলা যায় যে, তাহলে কি বলা যায়, হিমালয় আমাদের আবহাওয়া এবং জলবায়ুকেই প্রভাবিত করে। আমরা দেখলাম, প্রথম আমরা গঙ্গা নদী মানে খাদ্য উৎপাদনে হিমালয়ের প্রভাব আছে, গঙ্গা নদী উৎপন্ন করে এবং গঙ্গার সমভূমিতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়। আরেকটা বিষয়, হিমালয়ে সারা বছর গঙ্গা নদীতে জল থাকার কারণ কি, এটা একটা প্রশ্ন। কারণ হিমালয়ের সবসময় সুউচ্চ থাকার ফলে হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলো সারা বছর বরফ আবৃত থাকে এবং বরফের জলগুলা সবসময় বরফ গলে গঙ্গা নদীগুলোকে জলে পরিপূর্ণ রাখে। বিশেষ করে যেসব নদী হিমালয় থেকে উৎপন্ন, সেই সব নদীগুলো সারা বছরে জলপূর্ণ থাকে, যেমন ব্রহ্মপুত্র, ইরাবতী, চন্দ্রভাগা, গঙ্গা, যমুনা, এসব নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে। সারা বছর জল থাকার ফলে এই নদী থেকে বিশেষ করে কৃষিকার্যের সুবিধা হয়, আর যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে জলপথে যোগাযোগ ব্যবস্থা আমাদের সুবিধা হয়। তো দেখলাম, আর্থসামাজিক ক্ষেত্রেও হিমালয়ের প্রভাব অনেক। এসব দিকে বিবেচনা করলে বলা যায়, এই যে হিমালয় আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। এই হচ্ছে আমাদের জনজীবনে এবং ভারতের ভূপ্রাকৃতিক গঠনে হিমালয়ের প্রভাব। তো হিমালয়ের প্রভাব তো জানলাম, এখন আমাদের বিষয় আলোচ্য বিষয়টা কী ছিল, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। কিন্তু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে হিমালয়টা আলোচনা করলাম, কারণ এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রভাব আছে কার, হিমালয় পর্বতের। এখন আমরা চলে যাই মূল বিষয়ে, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কী কী জানো তোমরা? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে আমরা দেখেছি ভারতের কোথাও এক বিশাল সমভূমি, আমরা দেখেছি ভারতের কোন অঞ্চলে বিরাট মরুভূমি, আবার কোথাও অরণ্য সংকুল পর্বত, আবার কোথাও দেখেছি সমুদ্রের উপকূল। তো এইসব বিবেচনা করে দেখা যায় ভারতবর্ষকে কটা ভাগে ভাগ করা হয়, ভূপ্রকৃতিকে 60টা ভাগে ভাগ করা হয়। আমি বলছি 7টা ভাগে, সে ভাগগুলো কী কী বলতে পারবে, সেই বিভাগগুলি? আমি বলছি উত্তরের পার্বত্য অঞ্চল এক নম্বর। উত্তরের পার্বত্য অঞ্চল মানে হিমালয় অঞ্চল, যেখানে হিমালয়ের উৎপত্তি, যে হিমালয়ের সংলগ্ন যে অঞ্চলটা সেটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। দ্বিতীয় 2 নম্বর, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এক্ষুনি বললাম যে

হিমালয় থেকে সৃষ্ট গঙ্গা নদী, যমুনা নদী ভারতবর্ষকে যে এর সঙ্গে সঙ্গে আছে ব্রহ্মপুত্র নদী যেটাও, সেটাও কিন্তু এই সমভূমি গঠনে বিরাট ভূমিকা পালন করছে। এই যে তিনটা নদী মিলে যে সমভূমিটা গঠন করেছে তার নাম হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আরেকটা আছে 3 নম্বর, উত্তর পূর্ব ভারতের উচ্চ ভূমি বা মালভূমি। উত্তর পূর্ব ভারতের উচ্চ মালভূমি বা উচ্চভূমি। পশ্চিমের মরু অঞ্চল 4 নম্বর, পশ্চিমে আমাদের রাজস্থান, সেখানে যে মরু অঞ্চল, মরু অঞ্চল বলতে তো তোমরা বুঝছো যেখানে বৃষ্টিপাত নেই, শুধু ধুধু বালু আর বালু, সেটা হচ্ছে পশ্চিমের মরুভূমি অঞ্চল। কোন রাজ্য নিয়ে গঠিত বলতে পারবে? সম্পূর্ণ রাজস্থানের অধিকাংশই কিন্তু পশ্চিম মরু অঞ্চলের অন্তর্গত। এরপর আছে উপদ্বীপীয় মালভূমি, উপকূলের সমভূমি অঞ্চল, এবং আরেকটা আছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল বলতে আমরা কোনটা বুঝি? আমাদের ভারতবর্ষের কয়েকটা দ্বীপ অঞ্চল আছে, অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছ তোমরা, পোর্ট ব্লেয়ারের নাম শুনেছ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা অঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা আরেকটা আছে লাক্ষাদ্বীপ। এই দুইটা দ্বীপপুঞ্জ নিয়ে কী গঠিত? আমাদের ভারতবর্ষের দ্বীপ অঞ্চল গঠিত। তাহলে কী কী বললাম? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কী কী? 7টা ভাগে বিভক্ত। 1 নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল, 2 ভারত উত্তর ভারতের সমভূমি অঞ্চল, 3 উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি বা মালভূমি, 4 পশ্চিমের মরুভূমি অঞ্চল, 5 উপদ্বীপীয় মালভূমি, 6 উপকূলের সমভূমি অঞ্চল, 7 দ্বীপ অঞ্চল। এই হচ্ছে ভারতের 7টি ভূপ্রাকৃতিক বিভাগ। এর পরবর্তী সময়ে আমরা আলোচনা করব এই প্রতিটি বিভাগের অল্প অল্প বিস্তর তোমাদেরকে আলোচনা করে তোমাদেরকে শোনাব। তো আমরা প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কোনটা পাই? উত্তরের পার্বত্য অঞ্চলে প্রধান কোনটা? প্রধান হচ্ছে হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা সম্পর্কে তো আমরা আগে আলোচনা করেছি, আর বিশেষ আলোচনা করার দরকার নেই। এই হিমালয় পর্বতমালার গঠন এবং প্রাকৃতিক প্রভাব, মানব সমাজে তার প্রভাব সবগুলোই আলোচনা করেছি। কিন্তু হিমালয় পর্বতমালা আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত, এটা জানতে হবে। হিমালয় পর্বতমালা কয়েকটা সমান্তরাল শ্রেণীতে বিভক্ত। দেখেছো তোমরা মানচিত্রে, দেখেছো তো হিমালয় পর্বতমালা পৃথিবীর ত্রিপুরা, ভারতের মানচিত্র দেখেছো তো? ভারতের মানচিত্রে রাজনৈতিকটা দেখবে না, প্রাকৃতিক মানচিত্রটা অনুসরণ করবে, তবে তার গঠন দেখতে পাবে। আমাদের হিমালয় পর্বতমালার পামির গ্রন্থি দেখেছ? পামির গ্রন্থি মানচিত্রের মধ্যে দেখতে পাবে, পামির গ্রন্থি থেকে অনেকগুলি পর্বতমালা, গ্রন্থি থেকে অনেকগুলি পর্বতমালা সৃষ্টি হয়েছে। সে পামির গ্রন্থি থেকে সবচেয়ে দীর্ঘ এবং বৃহত্তম পর্বতমালাটি হচ্ছে এই হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালাটা সমান্তরালে 4টি শ্রেণীতে বিভক্ত, 4টি সমান্তরাল শ্রেণীতে। কী কী বলতে পারবে? আমি বলে দিচ্ছি, শিবালিক বা হিমালয় পর্বতমালা। মানচিত্রে দেখে সুন্দরভাবে অনুসরণ, মানচিত্র অনুসরণ করো, তোমরা বুঝতে পারবে। সামনে মানচিত্র আছে তো? মানচিত্রটা সামনে রাখো এবং দেখো। আমি বলছি জম্মু কাশ্মীর, এখানে শিবালিক বা বহিমালয় দেখতে পেয়েছ? তারপরে 2 নম্বর হিমাচল বা অবহিমালয়, 3 নম্বর হিমাদ্রি বা উচ্চ হিমালয়, 4 নম্বর ট্রেন্স বা টেথিস হিমালয়। এই 4টি শ্রেণীতে, সমান্তরাল শ্রেণীতে হিমালয় পর্বতমালা গঠিত। এই হিমালয় পর্বতমালার তোমরা জানো ভারতের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ যেটা, নাম কি বলো তো দেখি?

0: মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্টটা কিন্তু এই শিবালিক হিমালয়ে অবস্থিত। তাছাড়া পশ্চিম হিমালয়, নামটা অবশ্যই শুনেছ, পশ্চিম হিমালয়। পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয় বিস্তৃত। এই পশ্চিম হিমালয়কে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এই চারটি ভাগ হল উত্তর কাশ্মীর হিমালয়, দক্ষিণ কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। সে যাক, তোমরা ভূপ্রাকৃতিক বিষয়ে উত্তর ভারতের পার্বত্যাঞ্চল সম্পর্কে জানলে, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে, আরেকটা উত্তর ভারতের সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে গঠিত হয় মেইন প্রধানত কোন কোন নদীর মাধ্যমে? গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং আদর্শ নদী বলা হয় কোন নদীকে বলতো? এই গঙ্গা নদীকেই বলা হয়। কারণ আদর্শ নদী বলার কারণ, একটা নদীর কয়েকটা গতিপথ আছে, সেই গতিপথগুলা উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই তিনটা গতি যেসব নদীতে অবস্থান করে সেই নদীকে আদর্শ নদী বলা হয়। ভারতের গঙ্গা নদীর এই তিনটি গতি দ্বারাই অবস্থান করছে। হিমালয় অঞ্চলে থাকাকালীন সময়ে তার একটা উচ্চগতি, আবার সমভূমি অঞ্চলে যখন অবস্থান করে তখন তার মধ্যগতি, আবার সমুদ্রের কাছাকাছি যখন আসে তখন তার নিম্নগতি। মধ্যগতিতে অবস্থানকালে এই নদীর গঠন এক প্রকার হয়, আবার উচ্চগতিতে সে নদীটির গঠন আরেক প্রকার, আবার নিম্নগতিতে আরেক প্রকার। তো আজকে আমরা জানলাম ভারতের ভূপ্রাকৃতিক বিষয়ে দুটি চ্যাপ্টার, দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আমরা আরও এই পড়াশোনা অনুষ্ঠানে আলোচনা করব, তখন আরও বিস্তৃত বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী সময়ে যখন আমি আসব তখন তোমাদেরকে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে যাব। আপাতত আলোচনা করতে করতে সময় নেই, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারলাম না, তো তোমরা পড়াশোনা করবে এবং ভালো মতে পরীক্ষাতে যাতে ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানেই শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

0: গীত বাহার। চলুন দেখে নিই প্রথমে আজকে কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি কৈলাসর ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি স্যার।
0: আচ্ছা,
1: আবারও অনেকদিন পর এই প্রসেনজিৎ স্যারের সাথে কথা বললাম।
0: হ্যাঁ অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে আমার।
1: আচ্ছা, যাই হোক, তো আজকে একটি গান শুনবো স্যার।
0: হুম,
1: ছবিটার নাম হচ্ছে প্রাণ সজনী।
0: আচ্ছা,
1: এখান থেকে একটি গান শুনিয়ে দেবেন, চোখ মুজিলেই দুনিয়া আন্ধার, এরকম একটি গান আছে।
0: প্রাণ সজনী থেকে না?
1: হ্যাঁ হ্যাঁ, প্রাণ সজনী ছবির নাম।
0: ঠিক আছে।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, শোভাবর্তা রাজ্য।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কেমন আছেন?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: গানটি
1: শুনবো, আপনার পছন্দ একটা গান দিয়ে দেবেন।
0: ঠিক আছে,
1: যাদের নিয়ে শুনবো শুনবেন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অবিনাশ বর্মা, ভট্টাচার্য, কার্তিক মালাকার, বালিকা প্রসাদ, সবাই চেন, দেবজিৎ দাস, সবাই চেন নিয়ে শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দেবো।

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ
1: হ্যালো,
0: বলুন বলুন বলুন,
1: শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ
1: ভালো
0: বলুন।
1: আছেন অবশ্যই?
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও নিশ্চয়ই ভালো
1: আর
0: আছেন।
1: ভালো থাকতে হবে, মন উদার রাখতে হবে, সব কিছু মিলিয়ে আমরা এক পূর্ণ মানুষ হব, তাই না? আমাদের শপথ নিতে হবে। যাই হোক, আজকে একটা গান শুনতে চাইছি, মান্না দে, আর সাথে বোধ হয় লতা মঙ্গেশকর জি আছেন। দিল কি গিরহ খুল দো, চুপ না বৈঠো কোই গীত গাও। দিল কি গিরহ খুল দো, চুপ না বৈঠো কোই গীত গাও, এইরকম গানটা। আর
0: আচ্ছা,
1: গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার নামটা হলো অবিনাশ ভাই, তারপর আমাদের সুমন মুহুরী, তারপর প্রেমজিৎ বাবু শুনবেন, তারপর ছোট্ট ভাই দেবজিৎ দাস, নাসির ভাই, অম্বালিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতবা ভট্টাচার্য, সজল মালাকার, কার্তিক মালাকার। আর এ মুহূর্তে যারা রেডিও পার্শ্ববর্তী গান শুনছেন, সবার জন্য রইল। তো ভালো থাকুন প্রসেনজিৎ দা, ভালো রাখুন, নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ বলুন।
1: আমি আশুতোষ দেবনাথপুর কৈলাসহর থেকে বলছি।
0: বলুন।
1: প্রথমে গানের কথাটা বলে ফেলি। 1984 সালে মুক্তি পাওয়া বিখ্যাত হিন্দি ছবি রাজেশ খান্নাজির, ছবির নাম হচ্ছে আশা জ্যোতি,
0: আচ্ছা,
1: আর গানটা হচ্ছে তেরি পায়েল কি ঝাঙ্কার।
0: আচ্ছা,
1: গানটি গেয়েছেন শর্দা, আর ওনার সঙ্গে রয়েছেন অনুরাধা পাটোয়া, আর গানটি লিখেছেন সঙ্গীত জগতের সবথেকে বড় রায় মধ্যে নাম আঞ্জানজি।

0: নমস্কার।
1: নমস্কার স্যার, আমি বাইক গুপুর থেকে কাজ মল্লাকার বলছি।
0: আচ্ছা বলুন।
1: ভালো আছেন স্যার?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ও আজকে ভালো।
0: আচ্ছা
1: স্যার, আজকে গীত বাহারে একটা গান শুনবো, যে গানের নামটা ও জানেমন বই যে,
0: হ্যাঁ
1: জানেমন গানটা শুনবার, ওই যে মুস্কান ছবির বই যে
0: জানেমন চুপকে চুপকে, জানেমন চুপকে চুপকে সারে দুনিয়া সে ছুপকে তোমে এসে বাত কহি এরকম গান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে বলুন। হ্যাঁ শোনাবো আপনাকে আমার পছন্দ করা গান, বলুন এবার আপনি।
1: স্যার আমার সঙ্গে যে আছেন তাদের একটু নামটা বলি, আমার সঙ্গে রয়েছেন লুটন মালাকার এবং তারপর অনুপ কুমার ভট্টাচার্য, অবিনাশ ভাই, সবাই মিলিয়ে গানটা শুনবো, আপনিও শুনবেন। নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, শুনতে থাকুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নবীন।
0: নমস্কার, বলুন।
1: আমি জওহরলাল বর্মন বলছি, কাছাড় জেলা থেকে।
0: হুম হুম
1: ঐকান্তিক শুভেচ্ছা, অপরন্ত ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে।
0: শুভেচ্ছা আপনাকেও।
1: আজকে আমার একটি গান শুনতে চাচ্ছি।
0: হুম,
1: এই স্বর্ণযুগের গানগুলি শুনলে মনে পুরনো স্মৃতিগুলি জেগে উঠে এবং মনে ভালো লাগার অনুভূতি অনুভব হয়। তাই শুধু নয়, এইসব গানে অতীতের বহু স্মৃতি যেন জড়িয়ে রয়েছে। আজ আমার চয়ন করা গানটি হচ্ছে 1974 মুক্তিপ্রাপ্ত মজবুর ছবিতে অভিনেতা অমিতাভ বচ্চনের অভিনীত গানটি, কিশোর দার সুমধুর কণ্ঠে। শুনিয়ে দিন। দেখা ফুল কো কাটো পিস হতে হয়ে, দেখা ফুল কো কাটো পিস হতে হয়ে। এই গানটি শুনিয়ে দিন। মহান গীতিকার আনন্দ বক্সিজির গানের কথায় সুমধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালজি। আর গানটি শুনতে যাচ্ছি, সঙ্গে রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী ও ভাই অবিনাশ। তো আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, এই শুভ কামনা করছি।
0: ঠিক আছে, আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দ করা গান।
1: ঠিক আছে, নমস্কার।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলে করে শোনানো হল। আকাশবাণী কুলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কুলা শহর কেন্দ্র থেকে এবং নিজান এআইআর অ্যাপে। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি গজলের অনুষ্ঠানে, শিল্পী চন্দন দাস।

এতক্ষণ শুনলেন গজল শিল্পী ছিলেন চন্দন দাস, আকাশবাণীগোলা শহর। এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুদের। আজ শুনবেন মরুবেহাগ রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য।

আকাশবাণী গোলা শহর, এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মরু বেহাগ রাগে খেয়াল শুনুন শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মরুবিহাগ রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, আকাশবাণী কোলা শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সামরিক বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গায়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজনের প্রাণহানি। লোহিত সাগরের দুটি দ্বীপের দখল নিল হুথিরা। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ডিআরডিও ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা ভিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: আজ 2026 মে ডিআরডিও নে মিসাইল থেকে লেকার রাডার তক কমব্যাট এয়ার

0: শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা ভিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: आज 2026 में डीआरडीओ ने मिसाइल से लेकर राडार्स तक, कम्बैट एयरक्राफ्ट से लेकर सबमरीन तक, इलेक्ट्रॉनिक वॉरफेयर सिस्टम से लेकर आर्टिफिशियल इंटेलिजेंस तक हर क्षेत्र में अपनी कैपेबिलिटीज साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए डीआरडीओ आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তর করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
2: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানায়। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি উল্লেখ করেন, উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
3: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে হুথিদের তরফে এক কর্মকর্তা দাবি করেছেন। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত দ্বীপ গ্রেটার হানিস ও লেজার হানিস নিজেদের দখলে নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এদিকে বিজেপি ওই কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রামের কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার মনোনয়ন জমা দিয়েছেন। মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভা সচিবালয়ের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। প্রতিরক্ষা

0: রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এ রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি, এরপর সল্টলেকে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাঁর। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গান্ডারিন্ডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স JRAC-তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI এর জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। জাহাজগুলিতে থাকবে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার, সেখানে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন নমুনা বিশ্লেষণের ব্যবস্থা থাকবে। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিছাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয় প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি গ্রহণ করবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের দায়ে র্যাপিডোর পরিচালনাকারী সংস্থা রপিন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সুরক্ষা কর্তৃপক্ষ CCPA। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, রাইড নিশ্চিত হওয়ার আগেই যাত্রীদের বাড়তি অর্থ প্রদানে প্ররোচিত করার ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ী কার্যকলাপ সহ একাধিক কারণে এই জরিমানা। গ্রাহক বাড়তি অর্থ প্রদানে সম্মত না হলে রাইডটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় তৈরি হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম ব্যাট করে আফগানিস্তান ভারতের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এদিন টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তোলে আফগানিস্তান। দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান সর্বোচ্চ 37 রান করেন। ভারতের হয়ে নীতিশ কুমার রেড্ডি 3 উইকেট এবং আর্শদীপ সিং 2 উইকেট নেন। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণু। শেষ পাওয়া খবরে ভারত 11 ওভারে 3 উইকেটে 126 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে UPI ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT Gaia-এর উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না, ভারত স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে সংবাদ আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলেপুরে শোনানো হল। আকাশবাণী কোলা শহর। এখন শুনুন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী কিশোর মল্লিক। ইলেকট্রিক হাওয়াইন গিটারে শুনুন লঘু সুর। শিল্পী কিশোর মল্লিক।

0: stricter limits on the duration of stay for foreign students and journalists in the United States. The ruling is expected to provide relief to international students. The Trump administration had finalized the rule in July this year. It proposed a 4-year limit on visas for foreign students and exchange visitors, while journalists would have been permitted to stay for a maximum of 240 days. However, journalists from China would have been subject to a 90-day limit. Bangladesh's banned Awami League has categorically rejected death sentence awarded by the International Crimes Tribunal of Bangladesh to 7 of its senior leaders for crimes against humanity linked to the student-led uprising in 2024. Awami League has said that whole judicial process has been rushed through displaying utter disregard for the fundamental and universally recognized principles of international human rights law and international criminal law. In today's verdict, the International Crimes Tribunal has imposed punishment by exceeding its judicial mandate. Human rights organizations such as Amnesty International, Human Rights Watch and the United Nations had previously expressed deep concern regarding the trial process of this tribunal. And now, before we close, here are the highlights of the bulletin. New Delhi says core concerns of India-China relations should be guided by mutual respect, interest and sensitivity. India says targeting of commercial ships and seafarers in Gulf region is unacceptable. Expresses concern on escalating situation in Red Sea. Saudi Arabia activates warning in Mecca amid Houthi attack speculations. US court blocks Trump administration's new visa rules for foreign students and journalists. In men's cricket, India beat Afghanistan by 7 wickets in second T20 international in Delhi. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 16 সেপ্টেম্বর বুধবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ভোর 6:02 শুনবেন অমৃতবাণীতে জীবনানন্দ দাসের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 শুনবেন সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন ককবুরুক গান। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

আগামীকাল রাত 8টা থেকে 10:30 পর্যন্ত 20তম এশিয়ান গেমস চেয়ার ফর ভারত হিন্দি এবং ইংরেজিতে পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 8টা থেকে 8:30। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:30 শুনবেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান শুরু আকাশবাণী কৈলা শহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময়।